আন্ধি ছবির এই গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছবি দস্তক, শিল্পী মদন মোহন।

লতা মঙ্গেশকরের কণ্ঠে দস্তক ছবির এই গানটির সঙ্গে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান।

এতক্ষণ আপনারা শুনলেন শিল্পী উদিত নারায়ণের কণ্ঠে প্রেম ছবি থেকে চোখে লেগেছে নেশা। এবারে শুনবেন একই ছবি থেকে শিল্পী আলকা ইয়াগনিক ও সোহমের দ্বৈত কণ্ঠে কে হলো আমার।

এতক্ষণ আপনারা শুনলেন প্রেম ছবি থেকে শিল্পী আলকা ইয়াগনিকের কণ্ঠে গাওয়া রিনি ছিনি সুর তুলে। এবারে শুনবেন একই ছবি থেকে শিল্পী সৌরী সোহম ও রিমা মুখোপাধ্যায়ের একত্রিত কণ্ঠে এ মনের চাওয়া।

আপনারা শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে। এতক্ষণ শুনছিলেন শিল্পী শানের কণ্ঠে প্রেম ছবি থেকে তোমার চোখেতে। এবারে শুনবেন শিল্পী শ্যামল মিত্র এর কণ্ঠে তৃষ্ণা ছবি থেকে এই ভালোবাসাও গো এই গানটি।

0: এতক্ষণ শুনলেন শিল্পী শ্যামল মিত্র এর কণ্ঠে। মায়ার সংসার ছবি থেকে গান চম্পাবতী কোথা তুমি। এবারে শুনবেন দুরন্ত চড়াই ছবি থেকে সম্মুখে ডাকে পথ, শিল্পী শ্যামল মিত্র এর কণ্ঠে।
1: সম্মুখে ডাকে

বাংলা ছবির গানের অনুষ্ঠানে আপনারা শুনছেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে গাওয়া বিভিন্ন বাংলা ছবির গান। এতক্ষণ শুনলেন ভাগ্য ছবি থেকে অরূপ ফাগুন, এবারে শুনবেন মায়া ছবি থেকে আমার ইচ্ছে করে এই গানটি। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 11টা বেজে 47 মিনিট হয়ে 16 সেকেন্ড।

তাই তো বলি রক্ত নিয়ে মিছেই নালিশ করো, মিছেই নালিশ করো, তাই তো বলি।

0: বিনি আগিনী কক রক চেরি নাই। তাই বিনি ওয়ানসুকমানি মুইতু নারকমা রকন ব চেরি নাই খাহাই সাইমানো ও বেমার অংমানি। তাবু এলজাইমার হামরিসুকি মানো আবহাই ট্রিটমেন্ট এবা নাইমুং গরিখু তামহংকে আবনো তিকিসা কন্ট্রোল এবা বারিয়া খাই তন্নানি আ লামাসিমি কিসা দো আবনি বাকে এলজাইমার অংখা হংকে পইলাও বন ডক্টরনি ধানি তলাঙ্গি বিথি বারাই চামানি বিশিংতে বন হামরি মাননাই ফিয়াবা হামরি মানসুকনাই আবহাই তাবুক ব বিথি করেখো এবা ট্রিটমেন্ট করেখো তাম হুঁকে ব্যায়াম এবা যোগা খাইমানি বিশিংতে তাই মুক্তরি কাহাম খাই মুক্তরি মানরুই মুথুমানি বিশিংতে তাই কাহাম চামু চামানি বিশিংতে বিনি হাই ব্লাড প্রেসার ডায়াবেটিস ন বাংরিয়া উই তনি মানমানি বিশিংতেই ন বন অ বেমাননি সিমি বারিয়া উই খাই তনি মাননাই হাই চালাইকা এলজাইমার নুতি কক কিসা উমর অঙ্গি ফাইকা হাঙ্কে অ বেমার যতন কিসা মিসা মানজাকনাই ফিয়াবা বখা কাহাম কুরং টংনানি আবো বেলাইখে নাঙ্গো তে অবনি লগে লগে সাক কাহাম টংনানি সাক কাহাম টংনানি বাকে যেসে যিনি উমর অঙ্গি ফাইও চিং যোগা খাইমানি বিশিংতেই কিসা মিসা কিসা মিসা থংমানি এবা চিনি বসাক রকনো চিং ফলকমানি আবহাই রক খাইমানি বিশিংতেই চিং চিনি সাকনো কাহাম কুরং খাইতনি মানো হিমমানি বিশিংতেই বচিং চিনি সাকনো কাহাম কুরং খাইতং মানো অবনি লগে লগে যতন সেই নাঙ্কুক মানিকে মুক্তরি কাহাম তংনানি নাংনাই যে বরকনি মুক্তরি কাহাম উংয়া বরকনি মাহাই বেমার রক গবাং উঙ্গি মানো খালাইকে এলজাইমানতি কক কিসা ফাইদি চিং তিনি চিনি পান্ডানি কক বখরি ককলাম সালাইমুং চিং থাংলাইন অবংখা তাবুকনি শিকলা রকনি জিংজাল তামো আবনতি চিং তিনি চিনি ও নকুল পান্ডাও কক সালাইনাই তাই আবনতি ককলাম সালাইনা বাকি চিং তিনি চিনি ও পান্ডাও অবকৈ তুবুখা বুকুক শর্মিলি দেববর্মানো ব নি বুমুং সাকা হাঙ্কাই চিনি ত্রিপুরা ও চিং যতন বন সিনি ও ব শিকলা রকনতি ন সামুং খাই বতংমানি বা বিনি কাসা প্রডাকশন হাউস দো আর বশিকলা রকন রেচাপমুং মসামুং রক ফরঙ্গি দো হাই আবহাই সামুং খাইমানি বিশিংতি ন ব শিকলা রকনি জঞ্জাল লে তাবুক তামো বরংনি নাইমুং তামো কেবেং মুং তামো আমরংনতি কাহামকে সাই মানো আবন বাকি চিনি ববাই চিনি ও পান্দ ককলাম সালাইনি হাকে শর্মিলি চিনি পান্দ লামসক খুলমখা
1: খুলমখা যতন বেলাই বেলাকে হামবাই তিনি বেলাকে খাতংখা কাজ থাই থানি কক সানানি জরামানখা
0: আঙ্কাই নং তো শিকলা রক পাই সামুং খাই তোমা বা আবনো চিনি ও পান্ডানি কক সালাইমুংনি তিনি কক বখরি যে তাবুকনি ও জরাও শিকলা রক বাহাইতং নিনি মকল
1: বেলাইকে নাগুং মানে কক বাই আং তো নাইজিং সাইথাঙ্গা প্রডাকশন হাউস তৈ দো এন আনি টিমো চেরাই রক গবাং হিয়াপানো চল্লিশ থেকে পঞ্চাশ জনা চেরাই তৈ দো তামনিকে ফার্স্ট বেস্ট সেকেন্ড বেস্ট থার্ড বেস্ট অমাহাইকে আনি প্রডাকশন হাউসও তাক বাইকে ফিফথ বেস্ট সঙ্গে দো হ্যাঁ সকাংনি চেরাই রক তো কাজাগি বর জাগি থামাইকে বরক নো মিলেনিয়াল হিন মানো সামটাইম সামহাও তাবো জেন জিব হিনি মানো বরক আবনি বাকি বড় ইয়াকি থাকা যে ফার্স্ট বেস্ট রোগ বড় কাহাম পজিশন দোই দো বাট তাবুক নি সানা থাকা কে তাবুক যে কাতাল চেরাই রকম যে আং তৈ দো তাবো ফিফথ বেস্ট নহিন মানো গবাং মা চেরাই গবাং মা মাইন্ড সেট তৈ দো ওয়ান সঙ্গ মানে ডিফারেন্ট ডিফারেন্ট বরং তৈ দোনানি বেলাইকে কষ্ট নহিনমাংখা দামনি হিংকাংকে তাবুং নি চেরাই বিশৃঙ্গ নুকজাগো বেলাইকে সেন্টিমেন্ট

0: Hmm.
1: Kabangkup.
0: Hmm.
1: Daktamin sasinai khorok tamne bisingo khorok sano kaisati kicha kabangkup kok sawai hamzangmu phano phunuk jakting thanka. Hankano te khorong ni bisingo a kicha sentiment anuti kicha kom hamzago anti kicha kabang hamzaglia oma hinuk jago ke aborong handle khaina thanka ngino koi mung besi nuk jago jata sang agyo nugya Okay, angwan sugo a sentiment tongmani bagino bakhao bela ke daktinao and chungkabang manuk zago tabuk chini chararang bishingo suicidal case kabang manuk omay rong nati borok bakhao a manino tamin chasina yabano nahari mania kaham ke mani kicha kom bishinu khangan borok bela ke bakhao na
0: ang omay
1: bela ke khanao a khanang mano Handle kai tong ni bela ke tough ani bagi tam ning ke ang bo timo charaiti tong wa ang parents sai nongi tong ka bong ni to ni jine nogo to ma u fatong guno hai pano ang bo por no ti tong bagi samra sam ki ui thong mene jada hit ana ang ka bang da sai ri ka na ki ani hoi te por mong sa sung nui tong ma ki feeling i tong abono rutu gu ya kone ham re na ni onek time nang i thong bela ke nang jago ta ang Gaite Kaisang Gangetam Hinane Dactino Hamiamane Gadalmani Belakinuxago
0: Hamiani Fashion Belashoton Jago
1: Belashoton Jago Positive Manino Nahari Kugia Manages a manino from negative Paisingo Tamanugo Abos Hamani as a cherub, negative on Tangitongo, but Borok maximum no positive on Tangotak Genzi's Nikong no Masasinai Genzi's Gangetamo Borok. Jekuno society tongna ningange to mane jeng millennial thun je saokra chakra ang thun charai bike nai bechotro millin tongnaang blena tabung ni chara rong bisung ta monuk jak bongabo kaham dahini nawan sukna nai na hame dahini nawan sukna nai abono to mane exact point ang romi mania to bofano tam himale borok kangke kun wan shuyo ino je baka family sometimes borok
0: sairu
1: abo sana thange kaham bohini mano at some point abo hame bongi thang hina ang wan shuguta o mane no tamne kan ke some bo time bo ma ke kok sharani borok to thik no ekdam tabung ni chare rok to bakha kathang bakha kuar borok seven sanam sanga shairyo hai pano ani mote hingang ke charai rok by okra by charai by miliui no jeta chung sometimes sanamusunga phone saya tongna nang mane jora bujui ta ga anga chere tabung chere no bono sanamusungo sadi kokna rang nani to jotni no kaisa rights tong hai pano jora naye situation naye kok shaka gang ke chini chere rang no bagi bela ke kaham nai tam ni himale nang tabuk sanamusung ni shairi ka kaha jaga o nang shaichung khorok sangi tongka kongni kokta ngai nangar kobang borok alka borok tongui tongka ni na kokno hamse yang no sometimes attack bokhairi manu hai deba ke sometimes attack bokhairi manu ke nang a jagani angkor se phaina nangra nai puila nang aro ni phan phunu mai bo ngia sometimes jodi no saishung tongkha ke ta gang ke tabung chare ro to kiri hani shai ro koriu ga anga bono bujo guta nang ulo shadi shanam sunga jefro nang ba mai ke sajang nai kintu nang situation no nai akoni mashalai nai Just Hanapano. Katang Tonkajiba, Kaham Kurung Tonkaji, just upon all law follow it long man blena. Nung Zodino Ning Sikring Tangangaba, Ang Sikring Tanga by Kitamole, Cock Shannon in Boro Bopule, my neighbor.
0: Obno, Jenning Samani, the sentiment, belay sentimental, Ombakno Tabusung Nugo, J Hamsakmani, Jalabai. Kok bang lagi angin teri tangkapu, hancurkan beriak kerthangka angin teri tangkapu. Aba hari tapi kum bela kini gua school rogo, teacher rog bay hancak angke, perangai rog bay hancak ma bay, kisah bujak ma bay, no, tamke nogo thangi teri tangka. Angkai, tapi perangna thang tani gua bo kaca bela kini borok ni bo kaca jengjal ni tongkata. Perangna to kok kaham bay. Simi bu phurangi maya tabu to saja ko kok kaham kok kachang hamjak ma bai koi ma bai phurang dehi ne pia ba obuni ulo bu kok khana ya hanke opro to ning kisa krak na nang nai bile ka ok krak na ne kai jorawo kisa jolui hpan nan hanka jorawo kisa bu khuk lai phan thangi mano buma mu phapha na to lai ule yak bu mati sho buma bu phabo hanke je cherai no যত চড়াই নাকি সানা নাই হান্না নাই মাহাই ককরি বাকসা চড়াই সাজা কেউ রঙে থাম বাকসানকে সাশি নি সবাই রঙিয়া বতং বিলে বনো তো কিসা হই ফানো শিগ্রি ওই ফানো বই ফানো বনো কক মাখনার নাই অবব কাইসা তাবুক জুমজাল কতর হাইমা দো যে ফরনের রোগনি বাকে হ্যাঁ
1: তামনি গানকে তাবুকনি যে রাইটস মানে এডুকেশন সিস্টেম বতো ডিফারেন্ট নই থাকা মানে তাবুক গানকে টিচার স্টক বো কোন মংসা খাই মানে ইয়াকতে সেই মানে আগে বড় পানিশমেন্ট অবনিম কাইসা ক্রাইটেরিয়া তো মানে বা বাট চিনি টাইম বাই মানে নব তো পড়ি ফাইকা আমি পড়ি ফাইকা চিনিও হানকে যেসব পানো পড়া মানে তংদি সঙ্গসিনাই সঙ্গজাক তংসিনাই যেফর লাস্ট মাই আগে থাকা আপ্রো পন্ত ব্যাট বাইফানো বোঝাগো বা খুঁজু পানো মলে যাগো
0: অবন বাকি নালিশ খাই বলে
1: এ আবো তামনি হানকে আবো বাইতো চঙ্গনো ফরং মংসিনি হে তাবং সিস্টেম বো কাহাম ন হামিয়া তহিনিয়া আগে নি বো কাহাম ন হাইপানো তাবুক যে নাকা মানে আমাকে ফরংদানে বোঝং জাল নকজাগাই তো আজ সিস্টেম নতুন সিস্টেম মানে বাকি নতা চেয়ার রক সেন্টিমেন্ট আঙো বসে বোঝং না থানা নাই থেমানে ইয়াগুলো মংসাগ্রি হ্যাঁ বা থেমানে ইয়াগুলো নাবো নামছি তুই থই থাকায় লংমা তো সেকেন্ড কাইসে পাই থাঙ্গো নে খাইনামো সংখা নে দুঃখ নামই দা যে নে মানে বাকি নইসি থাকা আ মানে নেবনো শেয়ার জখাই মালংলে ফোনক জমা লংলিয়া থেমানে ইয়াগুলো কনসে কিনে আনি কে যেসা সিচুয়েশন ফাইতুন যেসা পানো থুন শেয়ার খাইনি তাবো কংনি কং প্যারেন্টস নইফানো কোন মাস খা কই তোমা তোমা হেউসু বসাবো তে বুমা রক বংলাই বলে মো ফাবো খা কইলাইমা তো কিনি যো আচাইফ্রু তো সাসু ফাইব হাইফানো তো তরি থাকে লগই থাকে পড়িনা থাকি রক ফ্রেন্ডস মালাইও নিনি কাইসা ক্লোজ বোতংনে হেদবা নে মানে নি প্যারেন্টসও সাইমায় তো নি ফ্রেন্ডস নফা নেয়ার খাই দি শেয়ার খাইগে নিন বখা হেলেঙে থাকাই আবো বাইতো নই থানি তো কে বলে থই থামানে ইয়াগুলো তো মূসা সিক্রি
0: সিক্রি
1: তামো টংনাইবা নাবগ্রি আংরি কাইসা হামজাগে পাই না মুসুই টংখা মা পাইলি আদো আবনি দাম দুই হাজার ফা নাকা পাঁচ হাজার ফা নাকা আং তিনি মা পাইলি আংখা বহাইকে মা চুমনাই আংবো তিকা রং নো আজিউই মা পাই চুমনাই আবোন সে নানসুদি নারি কাইসা মানে বাই থই থাকা তো নিবো মা চুমলিয়া নি লাইব পাই থাকাবলি
0: এখা আবন বাকি নানসুক যে আবো চিনি ন গ ইয়া ফাঙ্গো ফরংথানি ও কিসা কেবেন মূ তো বা ফরংথানি ও কিসা কেবেল মূ তো
1: ফরংথানি ও কেবেল মূ তো হিনিয়া বাই হাইপানো চিনি টাইম হে যো যত জেনারেশন নুক ফাইকা যোবাইল করিবে মা তোখা যো চারাইফ্রো যাবো থাই তরনাই তামহিন গোলা তামো মার্বেল থাকি তরু যো আপ্রো তো চিনি থানি তো আসুক করি তাবো তাম নুকজাক চেরাই রং স্ক্রিন টাইম যেটা চিনি মোবাইল নাই মানে তাবো কাইসা কাইসা নগো থাকে সামটাইমস আনে নগনি ফানসে মা সাসে না কে তাবো তো তরি থামাই কে এইচ অর্ধেকই তোখা মা সঙ্গ তো আগে মোবাইল লোক নু গিয়া বাবা সঙ্গ তো মনু গিয়া আগে চিনি ডিডি ওয়ান ডিডি টু চ্যানেল সিমেছে অরএল তাবি ক রেডিও সেন্টার খানাকা এবার দূরদর্শনে কোনো নাই পাইখা হায় দেবা গাই তাবো মা সঙ্গ তো অ স্মার্টফোন নি যুগ ফাই বরব তো মোবাইল মানখা চিনি নগ নি কাছে সিম্পল কক ন দোক তো পড়া লেখা পাই থাকবানো সে কাইসা সঙ্গ প্যারেন্টস বাই বসাবতিনি কাইসা কানেকশন মানে হয়ে থাকবাই যত ফোনও নাইলাই যাক যার যার রুম আছে উই দংলাইখা কক সালাইনি মানে ও কক কম সাজা গেদবা কক কম সালাইকে হাঙ্কা সে শেয়ারনেস গ্রিং থাকা মানে নামো হামজাকি তোখা তিনি মা তামো জানামো সঙ্গে তোখা তিনি আং তামো খাই তোখাসে সাই মালাইলি হাঙ্কে মোবাইল নাইলাই তো সামটাইমস চিন্নগোসে সামটাইমস বাইসু নুকজাগো মা বো নাই বাইসু মানে ব লেং এখন নাইসে ব মোবাইল নাই তোমসিনে যে কক সালান জরামাই আংবো তো ফাদার ফাদার দো তাবো নাকি হবো ন যে প্যারেন্টস চেরা ইংথুন যে সাপানো নগ যে সাপানা বাকসা তো জয়েন্ট ফ্যামিলি দো আবং টেপস দো তো কক সালাই মনে বিং তৈ বোজং মানে বিং তৈ খাই এটলিস্ট মাইচানা জরাও ফানো আধা ঘন্টা ফানো এবার এক ঘন্টা ফানো ফ্যামিলি কাইসা হাসুগী হাম হামিয়া সাপুংনি তামো সালাইকা মানে বিন বজাগা হামিয়াংখা আনি বজাগা হামিয়াংখা বা নিনি হামসুজা তুই দোকা বা নিন বুতই আবরক সালাইকা হাঙ্কে আং তেসা কানেকশন বন্ডিং গান হাইকে আং ফিল খাইতা
0: অবো তাবো তিনখা ডাইনিং টেবিলের সাথে মোবাইল স্ট্যান্ড তো মোবাইল স্ট্যান্ডও তো নিউ জানি যা নাইলাই মাইচা লাইও कॉक करी क्या ता आगे हिंगा है जेचंग पोरी ना थांगा

0: kai hacha lo thango nok ni kai tam nai tai connect na ni lama kri kaham da tong hamia da tong abu connect na ni lama kri hai phano o jora hinge shok pai nai abu kase poi to tong tai abu simia je ang sawano je chala sikla bri sikla hamjak lai mani kong phanang tak sa chino ta je agi hinge poi to bai simi se tong je bohak salu tongo ang bono kok tun chi ya ne kisa misa ham ham ya phi ang salbrum ni kok tang semeli able ang hati bar chok kok tun kaisa ro horan kok tun kaisa maran o phi aba poi to krak ni tong phi aba tabuk nge ya phawo mobile tong mani bagai chung minito minito ani bakhau tam phai tong kha ang tam sanam chung tong kha salayo ngai chingno gana khlai kha phi aba chini relation halok nge ha chali thanga ma baba bai bu chungam tino gana gana achuk lai tongkha jani ja kholok lai nai lai tongkha ching ma baba bai bhak chal bihik bu saini haloko bahain nukha thote ka shon thujak phia ba jani ja nai lai ja kok chalai mu kare abo tabuk o tam nei smartphone phai ching borok ni bukha ni halok ke chali ri manuk lai khai ma
1: এই আঙবনন ফিল খাইও তামনি ইংকাঙ্গে টেকনোলজি না হামে হিয়া দুবাই চং জরা বেবাকসা গদালাই টেকনোলজি না তোতলাঙ্গি ন মাথাং নাই হাইপনো চং 24 আওয়ার্স সো ডক্টর সাও যে চং 8 আওয়ার্স মা থুনাই এবা 7 আওয়ার্স থুকাঙ্গে চিনি নে হেলদি বডি তঙ্গো বা চিনি সাক কাহাম তঙ্গো গ চং আবনন ফলো খাই মানু হুকাঙ্গে টেকনোলজি ন কাইসা সামটাইমস সামহাও চং কাইসা পয়েন্ট থাঙ্গে চং সুক নাই নাই তিনি হাই কে তং বলে কবং মা তো বুসকাঙ্গ নুকজাগি তো যে মানে চেরাই রক চেরাই বসা বসা তাক তো জেনজি তো তরি থামে গিয়া তাকতে বো আলফা রক তুমি দো বা বেটা ফাইকা চেরাই রক মাইছে হ্যাঁ মোবাইল কার্টুন ফুলগুই মাই মা চেরা নাই ও চেরাই রক স্ক্রিন টাইম বরক আর মোবাইল এবং তংমানি বাকে কবং মা নুগুই তো যে মানে চেরাই রক কক সাই আং মানে ভাই আবার একদম কমন মানুষ নুগুই তো মহল বুসকাঙ্গ কক সাই মে চেরাই রক তার নাকি বড় স্ক্রিন বাই মাং তঙ্গো বরগা মোবাইল বেমং সাই তঙ্গ অঙ্কে প্যারেন্টস রকব তাও ওয়ার্কিং মামা এ যত সামুং খাইনে অঙ্করি মা থঙ্গ অঙ্কে তাম খাইনে বা আম দেখে মারি মানে বাকে ইংকে স্ক্রিন টাইম তো নিদি হ্যাঁ আংখাই ওয়ান সুগ চেরাই রং ন এটলিস্ট ফাইভ ইয়ার্স বা সিক্স ইয়ার্স যতই তাক তো যত স্কুল নি পড়া রকব তো মোবাইল ন ফাইভ ইয়ার যত নব তাবো নুক মানে হিংকে তো গ্রুপ গ্রুপ খাই রিও মোবাইল ন পড়া রক রহরে রিও বা অঙ্করক তো হাইপানো চেরাই রং স্ক্রিন টাইম কম খাই মানে চাও তাম নিকে আবো স্ক্রিন টাইম ফোনও গুনি হামে হি মানে কিন্তু বরক যে কমিউনিকেশন স্কিল কক মায়া ইথাম মানে নাই না বাই চিনি ফুরু তো তংবা তাবো নাই দেব স্কুল আমি কক মায়া থেরাপি থেরাপি নি বাকি বসে খোলক যাক কে নিজে সিনি জাক নুক জাকি বিশে মাহাইকে নুই তো গবং মাত্রায় রং এয়া অটিজম নঙি থাকো আবার সাই তো কক গাহামকে সাইমানিয়া কক খোলে গাহামকে সাইমানিয়া হে থেরাপি দো নবক সিম্পল নাই তবক চিনি সিটি বিশ চেরাই তরনাই রক বাই পারাও থাকি নাই খেয়ে চিনি কামি রক চেরাই রক দুই বছর চেরাই রঙ আমসে কক সাও আমসে কক সাও তামনি কি বরক খাই তো খাই তো থরা মানো নানা দাদু বড় এমা তো ও টাউন বিশিং তো যত আজিনানি বা কাহামনি বাকে অঙ্করিমা ফাইবে তো কাহাম কক ন ফিয়াবাও যে কাইসা বিশিং হাবৈত মা তঙনি বাকে পেরেন্টস রা তো বাকে তাবো চুচু নানা সঙ্গে মা তংলিয়া বা পারানি বড় রবাই মা তংলিয়ান বাই কক আবার ডিফারেন্সিয়েট খাই মানু তা নু খাং কাংকে
0: ও স্ক্রিন নি প্রবলেম স্ক্রিন টাইম নি প্রবলেম অব তাবু যে শিকলা রং নিধানে তো বেলাই ব্রকতেইব এক তো অ্যাডলেশন পিরিয়ড নিশিমি নজর চং শিকলা রকন রমি মানো চাষলক উমর নিশিমি যে শিকলা জরা ও তাবুক যে জঞ্জাল নুকমানি ও যে সেন্টিমেন্ট লাইমানি কিসা খাইন থৈকা কিসা খেন তামুখা এডিকশন লাই থাকমানে অমাবতো চিং চিনি ও স্মার্টফোন বাই নো গবং উঙ্গি মানু তা হ্যাঁ দিবা ওখাই অবো কাইসা ওখাই কে কেসা ওখাই নিজ থাইসিং সামানি যে হামিয়ানো সরংনানি বেলাই দৌবো তাবুনি শিকলা রক ওখাই তাম লামা তম বুতি খেপ রক ন আর নি নরুই তনিমান
1: তাবুক নরুই রহর নানি তো কেবনি ফান করে বাই আংনো তিনি আনি তয়নি বসা আনি কাকানি বসা আনি কানা গিনি যে বরক বং নুখাং খাংকে ফরঙি মানু কিন্তু আনি মকলক নুহুরসাক আনি যে সিনিসাক আং নুহরি মানু কিন্তু অর তো নুনিয়া তো বেলায় কত মাহায় দেবা চিনর সবসুক বরক বাঙি দা যুজগি মানো ফরঙি মানো যে বসকাংনি বরক বমাইকে একসেপ্ট খাই ববো থেকে পজিটিভও থাং আবো হাই বি থানিব হাইপানো ফিয়াবা তাবো আগে চিনিফুর হাই তামো আনি পি ফানংখা আনি দারা চিকুন ফানংখা বা আনি কাকা ফানংখা কোনো হামিয়া খাইতমো নুখাঙ্কে চুনো ফাই ফানো কুটুগু হিনে রিফাইনে ইংকো হিনে মানে বই ফানে ফানে বা খুঞ্জুমে ফান নগতলাঙে থাকাই তাবংনিও হাঙ্কাঙ্কে তেগাইসা নুকজাম হাঙ্কাঙ্কে কেবো কেবনি বসানো কোনো মশাসক সাইরি খাঙ্কাঙ্কে আবো একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আনি বসানো নং সানাই সাবো অব একদম গানাবো নংচারি দাতনি নংচারি দাতনি নাইবা নং দাচারি তনি আবতো চারিনি বুকবো খনাও বা সামটাইমস প্যারেন্টস রুমনি বুকবো খনাও হাঙ্কাই খরকসা অকরা বরক এবার খরকসা চাসলক নিহলে তিকিসা উমর গবাং বরক যদি ন মংসাসং নুগু সাই তং হাঙ্কাই নং ফাচাকে রিয়ে খায়া ওই আইথিং তাঙে সাই তঙ্গা হেনে আবনো কিসা বুজগুই শিউই নাই যদি ন যাচাই খাইকাঙ্কে হামিয়া থাই আসকাং আং আচারের হামরি নাই মানা নাইকে মা দো দা
0: চিন্তা জরা খাটি খাতাই মিনিট কাইনি সে দংসো গাই অরণ বিশ নতে হেসং মচুম যে তাবুক রং সেরং থানি ও বাহাই নুগুই দং শিকলা রকন বাহাই আগুগুই দো
1: এজুকেশন মাস্ট তামনি গেঙ্কে এজুকেশনের লগে লগে নি ক্রিয়েটিভিটি নতনি দি তাই নলেজ নং গেইন খাই দি তামনি গেঙ্কে বাট চিনি বিশৃঙ্গ এজুকেশন কিছু কম নুজগি টঙ্কা বেলায় ড্রাগস সাইড নুগো মানে সালফাকে হাঙ্কে মোবাইল খোলক হাঙ্কে সে মানে হামেমাং মানে ও জায়গা আমি খাপো হাই খাপো মাং জাই তঙ্গেন নতং আর হামেও কবল নাইবা নং সকাং সাক সাক নামগ্রা দিয়ে আবন পরে যেসবান খাইথাই তো এজুকেশন চিনি চেরাই রকিসা বখা কম হাইকে না নুগুই তঙ্গ তো আমার মেসেজ রেনা মচুঙ্গ যে পড়ি দি সরং দি কাহাম কলক দি আবন পরে নং যেসবান লাইফ অ্যাচিভ খাই খাইমাননাই
0: ফাউন্ডেশন
1: ফাউন্ডেশন
0: রং সেরং মানে ফাউন্ডেশন মা খাইনে আবনো হাই ও রং সেরং থানি তাবো গবাং মা জঞ্জাল নগো তাবো হাই জরাও ফানো চিন বড় বড় কামি আমচে রগো রং সেরং নানি সেপ মায়া এবার রং সেরং থানি বখা বাচাইয়া গবাং মা দো হাই কক তো তাই সানানি মুচুং ফানো তেবো সানানি টংমানি তেবো খানানা মুচুং মানি টংমানি ফেয়াবা জরা করে খাচিনি নগুল পান্দানি জরা আসু টংমাবাই নন বেলাকে হামবাই জরা নবো আং সাইমানে নবাং মানো পাইলে আমি টঙ্গো আরো নি বিশৃঙ্গ ফানো নরা রেখা নন বেলাকে হামবাই তাই খাওয়াই টাই দাকুক তাই বুকুক সঙ্গে নরক চিনি তিনি পান্দা খামা বাকে হামবাই আফারও তাই বুসকাংনি চিনি পান্দানো খানা বাকে কবক ইয়াফারে তিনি অরণ্য বাঁচাশিনো হামবাই
1: হামবাই

আশোক জরা খানাবাখ্যা রঞ্জনমণি মল সমনি রেচামুনো বিনজাগুলো তাবুন রেচামুনো খানার জাগানো সুমিতা দেববর্মানী রেচামুনো

আসুক জরা খাবাইকে দিন খেরংবার পানদানী পাইথাক রচামু সুমিতা দেব বর্মানী রচামু তাবো খাবাইন তিনি সারিকনি ককবরক পানদানী আওয়াই পাতাংরক তিনি সানজা দাম্বা তামনে সতি ব্রিজিবা তামফ্রু দোয়েল চাকমানী রচামু খার জাগান আবনি আগলো সানজা দামসিনি তামফ্রু আসু আসুনি খাতুমা পান্ডাও টকমা আওয়ান সকমানী ও কেরং কথমান সাই খার আশা দেববর্মা অবনি পৈলা বক্ষা খার জাগান আবনি আগলো সানজা দামসিনি তামিনে সতী নিজি তামফ্রু চানমনি দেববর্মানী জাতনি রচামু খার জাগান আসুজরতে খাবাইকা তিনি সারিকনি কক বরক পান্ডানী আওয়াই বদাংরক

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে চাষের কথা। আজকের প্রসঙ্গ লাভজনক সবজি চাষ পদ্ধতি। সবজি একটি গুরুত্বপূর্ণ ফসল। কৃষি বিজ্ঞানের ভাষায় সবজিকে উদ্যানতাত্ত্বিক ফসল বা হর্টিকালচারাল ক্রপস বলা হয়ে থাকে। পুষ্টিমানের দিক থেকে সবজি ফসল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাণিজ্যিকভাবেও এর গুরুত্ব অপরিসীম। সেজন্য সবজি চাষের আধুনিক কলাকৌশল জানা জরুরি। আর আধুনিক কলাকৌশল বলতে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদকেই বোঝানো হয়ে থাকে। তবে সারা দেশে যেমন সব ধরনের সবজি উৎপাদিত হয় না, ঠিক তেমনি সকল সবজি আবার সারা বছর উৎপাদিত হয় না। এক এক অঞ্চলে এক এক ধরনের শাকসবজি উৎপাদিত হয়ে থাকে, আবার বছরের বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ সবজির

জাত উৎপাদন করা যায়। সারা দেশে সারা বছরই যে সকল সবজি সহজে উৎপাদিত হয়ে থাকে তাদের মধ্যে কিছু শাকসবজি হল লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, কলমি শাক, মিষ্টি আলু, ঢেঁড়স, গাজর, বরবটি, টমেটো, লাউ ও লাউ শাক, পাট শাক, শশা, কাঁচকলা, বেগুন, পেঁপে, করলা, কচু শাক, কচুরলতি, ধনে পাতা, পুদিনা পাতা ইত্যাদি পরিচিত শাকসবজি। তাছাড়া অপরিচিত বিশেষ কিছু সবজি বিশেষ বিশেষ এলাকার বিশেষত্ব হিসেবে উৎপাদিত হয়ে থাকে। কৃষিতাত্ত্বিকভাবে রবি এবং খারিফ এ দু ধরনের মৌসুম রয়েছে। খারিফের আবার দুটি ভাগ, যথা খারিফ এক অর্থাৎ আগাম গ্রীষ্ম এবং খারিফ দুই অর্থাৎ বর্ষাকাল। তবে শীতকালীন শাকসবজির মধ্যে বাহারি এবং রকমারি বৈচিত্র্য একটু বেশি। শুধুমাত্র শীতকালে উৎপাদিত হয় এমন ফসলগুলোর মধ্যে রয়েছে টমেটো, শীত লাউ, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, মূলা, ব্রোকলি, বটি শাক, ওলকপি, শালগম, বেগুন, গোলালু ইত্যাদি।

শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভিডিয়ায় আগামীকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ পাঞ্জাবের ভাতিন্দায় নেশামুক্ত পাঞ্জাব যাত্রার চতুর্থ পর্যায়ের সূচনা করবেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদের দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যুদ্ধের বিষয়ে শীঘ্রই তিনি বড় রকমের কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। সুদানের পূর্বাঞ্চলের রেড সি স্টেটের অনি অঞ্চলে 5টি খাদান ধসে পড়ার ঘটনায় অন্তত 10 জন খনি শ্রমিকের মৃত্যু, আহত আরও 21। এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। দলগত বিভাগেও রৌপ্য পদক পেয়েছে ভারতীয় শুটাররা। অভিনন্দন রাষ্ট্রপতির। আসি বিস্তারিত খবরে। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল ফর্মুলারি অফ ইন্ডিয়ার 7ম সংস্করণ প্রকাশকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে 1,100 বেশি ওষুধের বিরূপ প্রতিক্রিয়া পর্যবেক্ষণ কেন্দ্র চালু রয়েছে এবং সরকারি সংখ্যাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যায়ে পর্যন্ত সম্প্রসারিত করার লক্ষ্য নিয়েছে।

0: তিনি উল্লেখ করেন, ভারত এখন বিশ্বের স্বাস্থ্য সংস্থা হুর রোগী নিরাপত্তা সংক্রান্ত ডেটাবেসে ফার্মাকো ভিজিলেন্স সংক্রান্ত তথ্য সরবরাহ করছে। মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য প্রদানের ক্ষেত্রে ভারত 2014 সালের 123তম স্থান থেকে উঠে এসে বর্তমানে অষ্টম স্থানে পৌঁছেছে। চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন মেনে চলেন এবং কোনো ওষুধের হঠাৎ বা অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তা কখনোই উপেক্ষা না করেন বলে অনুষ্ঠানে মন্ত্রী নাগরিকদের উদ্দেশ্যে একথা বলেন।
1: Over the years developed a very strong pharmacovigilance ecosystem which is capable of collecting, processing, analyzing as well as generating the medicines safety data from across the country. And today we have around 1150 ADR monitoring centers which are operational across the country, and we also intend to expand these facilities up to the primary health facility level.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাডিয়ার একতা নগরে আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ওয়াদোদরায় আগামী বুধবার রাষ্ট্রপতি মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও ব্রহ্মকুমারী নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ কর্মসূচির সূচনা করবেন এবং ওয়াদোদরায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে নাদিয়াদে ব্রহ্মকুমারীর বিকশিত ভারত গঠনে যুব সমাজ দেশ গঠনের জন্য অন্তর্নিহিত শক্তির জাগরণ কর্মসূচির ভার্চুয়াল সূচনাও করবেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ পাঞ্জাবের ভাতিন্ডায় নেশামুক্ত পাঞ্জাব যাত্রার চতুর্থ পর্যায়ের সূচনা করবেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সায়ানি এই অনুষ্ঠানে যোগ দেবেন। বর্তমানে পাঞ্জাব মূলত তিনটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই যাত্রার মাধ্যমে সেগুলি তুলে ধরা হবে। এই চ্যালেঞ্জগুলি হল মাদকের ভয়াবহতা, আইন শৃঙ্খলার অবনতি এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রতিটি স্তরের দুর্নীতি। পশ্চিমবঙ্গে মাছসহ প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কেন্দ্র সরকার আজ রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছে। দুপুরে নিউটাউনের তাজতাল কুটিরে প্রস্তাবিত এই বৈঠকে কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসতে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় NSS ইউনিট। দেশব্যাপী 100 সপ্তাহের এই সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে 300টি নির্বাচিত স্থানের মধ্যে নদিয়ার মোহনপুরে আজ মাদকমুক্ত ও উন্নত ভারত গঠনে যুব সমাজ শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয়ে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা একটি প্রতিবেদন।
2: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বা PMMY। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
3: যা কিছু স্বপ্ন যারা একবার নতুন করে খুঁজতে চাইছে কিভাবে কাজ করা যায়, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে যে সে কিছু পার্টস আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে একটা বোধহয় একটা সুযোগ করে দিয়েছে যেখানে গভর্নমেন্ট, একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো, স্বপ্নকে সাকার করার দিকে মুদ্রা যোজনা।

0: সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026, বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকার কাছে কয়েকটি শর্ত জানানোর পরই মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। অপরদিকে আমেরিকা তেহরানের দাবিগুলি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা বা তাদের সঙ্গে আগের মতো আলোচনায় বসার সম্ভাবনা বাতিল করে দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ এই বার্তা দিয়েছেন। সুদানের পূর্বাঞ্চলের রেড সি স্টেটের অনি অঞ্চলে 5টি খাদান ধসে পড়ার ঘটনায় অন্তত 10 জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত আরও 21। সুদানিস মিনারেল রিসোর্সেস কোম্পানি খনি ধসের ঘটনা নিশ্চিত করেছে। গত শনিবার খনিতে কাজ চলাকালীন একটির পর একটি খাদানে ধস নামে, এর ফলে পাথর এবং মাটির তলায় খনি শ্রমিকরা চাপা পড়েন। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 71। কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। জাপানের নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলস ইভেন্টে হিমাংশু ধিল রৌপ্য পদক পেয়েছেন। একই ইভেন্টে ভারতের রুদ্রাক্ষ পাতিল পেয়েছেন ব্রোঞ্জ পদক। এর আগে 10 মিটার এয়ার রাইফেলস দলগত বিভাগে রৌপ্য পদক পান ভারতীয় শুটার বালাসাহেব পাতিল, পারত রাকেশ মান এবং হিমাংশু ধিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এশিয়ান গেমসে 10 মিটার এয়ার রাইফেলসে দলগত বিভাগে রৌপ্য পদক জয়ী ভারতীয় শুটারদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন বিগত বছরগুলিতে ফার্মাকোভিজিলেন্স বা ওষুধের সুরক্ষা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণার ক্ষেত্রে ভারত আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী আগরতলা, এখন আপনারা শুনবেন লোকগীতি।

এতক্ষণ আপনারা শুনলেন শিল্পী স্বাগতদের কণ্ঠে লোকগীতি। এবারে শুনবেন সমবেত কণ্ঠে আরও একটি লোকগান।

এতক্ষণ আপনারা শুনলেন লোকগীতি আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন নজরুলগীতি, আজকের শিল্পী নূপুর চক্রবর্তী।

এতক্ষণ আপনারা শুনছিলেন শিল্পী নূপুর চক্রবর্তীর কণ্ঠে নজরুল গীতি আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশন আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে। আকাশবাণী আগরতলা এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ।

শুনছিলেন একটি টাইগার এই ছবি থেকে কেকের কণ্ঠে। আজ চিত্রগীতির আসরে শুনছেন বিভিন্ন হিন্দি ছবির গান কেকের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন গ্যাংস্টার ছবি থেকে।

0: গানখানি শুনছিলেন ম্যা হু না এ ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন একই শিল্পীর কণ্ঠে, ছবি জান্নাত টু।
1: The message has ordered.

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গান কেকের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। আজকের দুঃখিত, এখন শুনবেন চাকমা গান, শিল্পী দোয়েল চাকমা।

এতক্ষণ চাকমা গান শুনছিলেন শিল্পী ছিলেন দোয়েল চাকমা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

গল্পটি লিখেছেন ক্যারল মোর, যিনি 1871 সালে আমেরিকার লি মেরিক শহরে জন্মগ্রহণ করেন। চলো এবারে গল্পে যাই। প্রথমেই বলি, তোমরা কি হোমওয়ার্ক করতে পছন্দ করো? ডু ইউ ডু ইট ইউরসেলফ? তোমাদের জন্যই কি তোমরা নিজেরাই কি করো? অর ডু ইউ গেট হেল্প? না তোমরা সাহায্য নাও? অবশ্যই তোমরা নিজেদের কাজ নিজেরাই করো, অবশ্যই সাহায্যও নাও। চলো এবারে গল্পে যাই। প্যাট্রিক নেভার ডিড হোমওয়ার্ক, টু বোরিং হি সেড। প্যাট্রিক কখনোই তার নিজের কাজ করত না, সে বলতো এটা খুব বিরক্তিকর। প্যাট্রিক যে নাকি এই গল্পের প্রধান চরিত্র, হি প্লেইড হকি অ্যান্ড বাস্কেটবল অ্যান্ড নিনটেন্ডো ইনস্টেড। সে কী কী খেলত? হকি খেলত, বাস্কেটবল খেলত এবং নিনটেন্ডো। দেখো পাশে লেখা আছে নিনটেন্ডো মানে হলো আ ভিডিও গেম। সে একটা ভিডিও গেম খেলত, নয়তো হকি খেলত, নয়তো বাস্কেটবল খেলত। হিজ টিচার্স টোল্ড হিম, প্যাট্রিক ডু ইউ হোমওয়ার্ক অর ইউ ওন্ট লার্ন এ থিং। তুমি তোমার হোমওয়ার্কগুলো করো নয়তোবা তুমি কিছুই শিখতে পারবে না। ঠিক আছে, এখন ওন্ট লেখা আছে যেটা হলো উইল নট। ওকে, অ্যান্ড ইটস ট্রু, সামটাইমস হি ডিড ফিল লাইক অ্যান ইগনোরামাস। এবং সত্যি সেটাই, সে অনেক সময় অনুভব করত সে সত্যি কিছু জানে না। দেখো এখানে একটা নতুন ওয়ার্ড ইগনোরামাস, পাশে লেখা আছে অ্যান ইগনোরেন্ট পারসন হু ল্যাক্স এডুকেশন। যে অনেক সময় সে নিজেকেই অজ্ঞ ভাবত। বাট হোয়াট কুড হি ডু, কিন্তু সে সত্যি কি করবে বলতো? হি হেটেড হোমওয়ার্ক, সে তো হোমওয়ার্ক করতেই পছন্দ করত না। দেন ওয়ান ডে হি ফাউন্ড হিজ ক্যাট প্লেয়িং উইথ এ লিটল ডল অ্যান্ড হি গ্র্যাবড ইট অ্যাওয়ে। তারপর একদিন সে দেখল তার যে পোষা বেড়াল ছিল সে একটা ছোট্ট পুতুল নিয়ে খেলছিল এবং সে তৎক্ষণাৎ সে পুতুলটাকে ছিনিয়ে নিল ওর কাছ থেকে। গ্র্যাবড ইট অ্যাওয়ে মানে তার কাছ থেকে ছিনিয়ে নিল। টু হিজ সারপ্রাইজ ইট ওয়াজ নট এ ডল অ্যাট অল। কিন্তু সে অবাক হয়ে গেল যখন সে দেখল যে সে সত্যি একটা পুতুল নয়, বাট এ ম্যান অফ দ্য টাইনিয়েস্ট সাইজ, কিন্তু এমনই একটা লোক যে সব থেকে ছোট বা ক্ষুদ্রাকৃতি। হি হ্যাড আ লিটল উল শার্ট উইথ ওল্ড ফ্যাশন ব্রিচেস। সে কি পরেছিল? একটা পাজামা পরেছিল এবং কি পরেছিল? একটা উল শার্ট, মানে উল যেটা আমরা শীতকালে পরে থাকি সেই রকম একটা শার্ট পরেছিল, উলের শার্ট, এবং তার সঙ্গে পড়েছিল একটা ছোট পাজামা। তোমরা যদি উপরে ছবিতেই লক্ষ্য করো দেখতে পাবে যে সে কীরকম একটা পাজামা পড়েছে। অ্যান্ড এ হাই টল হ্যাট মাচ লাইক এ উইচেস। এবং কীরকম পরত? জাদুকররা যেরকম টুপি পরে ঠিক সেই রকমই একটা টুপি পরত। এখানে উইচেস এবং ব্রিচেস একসঙ্গে ছন্দ মেলানোর জন্য লিখেছে। হি ইয়েলড, সে চিৎকার করে উঠল, সেভ মি, ডোন্ট গিভ মি ব্যাক টু দ্যাট ক্যাট। সে চিৎকার করে উঠল কি বলে? যে আমাকে বাঁচাও, আমাকে প্লিজ ওই বেড়ালটার কাছে দিও না। আই উইল গ্রান্ট এ উইশ, আই প্রমিস ইউ দ্যাট। আমি তোমাকে একটা বর প্রদান করব বা তোমার একটা ইচ্ছে পূরণ করব এবং সেটা আমি তোমাকে প্রমিস করলাম। প্রমিস মানে কথা দিলাম। প্যাট্রিক কুড নট বিলিভ হাউ লাকি হি ওয়াজ। প্যাট্রিক তো বিশ্বাসই করতে পারছে না সে কতটা ভাগ্যবান। ইয়ার ওয়াজ দ্য অ্যান্সার টু অল অফ হিজ প্রবলেমস, যেখানে ছিল তার সব সমস্যার মানে সব প্রশ্নের উত্তর। কি ছিল তার সমস্যা? তার সমস্যাটা ছিল যে সে হোমওয়ার্ক করতে পছন্দ করত না, কিন্তু সে যদি এমন কাউকে পায় যে তার হোমওয়ার্কগুলো সব কিছু করে দেবে তা তো খুবই ভালো ছিল। দেখি চলো সে কি বলে। সো হি সেড, অনলি ইফ ইউ ডু অল মাই হোমওয়ার্ক টিল দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, দ্যাটস 35 days। কি বলেছে দেখো, তুমি যদি শুধুমাত্র আমার হোমওয়ার্কগুলো করে দাও, সেটা কতদিন পর্যন্ত? তার যে সামনে সেমিস্টার আছে, পরীক্ষা আছে, সেই পরীক্ষা আসতে 35 days, 35 দিন বাকি। সেই 35 দিন পর্যন্ত যদি সেই টাইনিয়েস্ট ম্যান যে আছে সে যদি তার কাজগুলো করে দেয়, সেটার জন্য সে লিটল উলফ বা টাইনিয়েস্ট ম্যানকে বলেছে, ইফ ইউ ডু এ গুড এনাফ জব আই কুড গেট ইভেন এইস। আর তুমি যদি আমার এই কাজটা খুব ভালো করে দাও তাহলে আমি কি আমার যে বেস্ট গ্রেড আছে সেই গ্রেডটা পেয়ে যাব। এখন বেস্ট গ্রেড কি? এ। দেখো তোমরাও তো যখন পরীক্ষার শেষে প্রোগ্রেস

রিপোর্ট পাও, সেখানে তোমাদের গ্রেডগুলো থাকে একে একে কীরকমভাবে, A1, A2, B1, B2। তো সে তার মধ্যে যেমন A1টা বেস্ট গ্রেড, ঠিক প্যাট্রিকের ক্ষেত্রেও ছিল কি এটা বেস্ট গ্রেড। তো সে লিটল উলফকে বা টাইনিস্ট ম্যানকে বলেছে যে তুমি আমার কাজগুলো করে দাও, ভালোভাবে হোমওয়ার্কগুলো শেষ করো, তাহলে আমি এ গ্রেড পেয়ে যেতে পারি। দ্য লিটল ম্যানস ফেস রিঙ্কেলড লাইক এ ডিশ ক্লথ থ্রোন ইন দ্য হ্যাম্পার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যে লিটল ম্যান ছিল তার মুখটা কীরকম হয়ে গেল, রিঙ্কেলড, রিঙ্কেলড মানে হলো কুচকানো, কুচকে গেল। কীরকমভাবে কুচকে গেল, ডিশ ক্লথ থ্রোন ইন দ্য হ্যাম্পার। আমরা যখন বাসন মুছি তখন যে ন্যাকড়াটা আমরা ডাস্টবিনে ফেলে দিই, ঠিক ডাস্টবিনে ফেলার সময় যে ন্যাকড়াটা কুচকে যায়, ঠিক ওই রকম হয়ে গেছে তার মুখটা। হি কিকড হিজ লেগস অ্যান্ড ডাবল্ড হিজ ফিস্টস অ্যান্ড হি গ্রিমেজড অ্যান্ড স্কাউল্ড অ্যান্ড পার্সড হিজ লিপস। দেখো কি বলেছে, সেই কথা শোনার সঙ্গে সঙ্গে সে তার পা ছুটতে লাগলো, তার হাতের যে মুঠিগুলি ছিল মুষ্টিগুলো দ্বিগুণ করলো, আর সে মুখ ভ্যাংচালো, মুখ গোমরা করলো এবং সঙ্গে সঙ্গে ঠোঁট চেপে বলে উঠল, ওহ, অ্যাম আই কার্সড, আমি কি তাহলে অভিশপ্ত হয়ে গেলাম। আমরা যখন রাগ করি, যখন রাগের মুহূর্তে আমাদের যেমন এক্সপ্রেশন হয়, ঠিক তেমনই লিটল ম্যানটার এক্সপ্রেশনটা ওই রকমই ছিল। এবং সে বলল, অ্যাম আই কার্সড, আমি কি তাহলে অভিশপ্ত, বাট আই উইল ডু ইট, কিন্তু এটা আমি করব। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড দ্যাট লিটল এলফ বিগান টু ডু প্যাট্রিক্স হোমওয়ার্ক। এবং সত্যি সেটাই হলো, সে যেমনটা বলেছিল তেমনটা কথা রেখেছে, রেখে তার হোমওয়ার্কগুলো করা শুরু করলো। এক্সেপ্ট দেয়ার ওয়াজ ওয়ান গ্লিচ, কিন্তু এখানে একটাই সমস্যা ছিল। গ্লিচ মিন্স সমস্যা, ছোট সমস্যা। কী সমস্যা? দ্য এলফ ডিড নট অলওয়েজ নো হোয়াট টু ডু অ্যান্ড হি নিডেড হেল্প। সেই যে লিটল এলফ, এলফ বলতে বুঝিয়েছে এখানে জাদুকর, ঠিক আছে? তো সেই জাদুকর কখনোই বুঝতে পারতো না যে কখন কি করা দরকার, কারণ সে তো আগে কখনো এগুলো করেনি। প্যাট্রিকের কথা শুনে প্যাট্রিকের কাজগুলো করছে, কিন্তু সে তো জানে না কখন কোনটা করতে হবে। হেল্প মি হোডসে, সে বলে উঠতো, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। অ্যান্ড প্যাট্রিক উড হ্যাভ টু হেল্প ইন হোয়াট এভার ওয়ে, কিন্তু প্যাট্রিককে তাকে সাহায্য করতেই হতো যে কোনো উপায়ে। আই ডোন্ট নো দিস ওয়ার্ড, আমি ওয়ার্ড জানি না, দ্য লিটল এলফ স্কুইকড হোয়াইল রিডিং প্যাট্রিক্স হোমওয়ার্ক। যখন প্যাট্রিকের পড়াগুলি সে করতো বা হোমওয়ার্কগুলো যখন সে করতো, সে হঠাৎ করেই তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠত, কি বলতো, আই ডোন্ট নো দিস ওয়ার্ড, আমি এই ওয়ার্ড জানি না, গেট মি এ ডিকশনারি, আমাকে একটা ডিকশনারি এনে দাও। ডিকশনারি ওয়ার্ডটার সঙ্গে তোমরা মোটামুটি সবাই পরিচিত, কি বাংলায় সেটাকে বলে অভিধান, ঠিক আছে, যেখানে শব্দের অর্থগুলি আমরা খুঁজে পাই। নো, হোয়াটস ইভেন বেটার, লুক আপ দ্য ওয়ার্ড অ্যান্ড সাউন্ড ইট আউট বাই ইচ লেটার। তুমি একটা কাজ করো, একটা ডিকশনারি নিয়ে এসো। না, তুমি ডিকশনারি না, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি আমার সঙ্গে একটা একটা ওয়ার্ডের মিনিং খুঁজে বের করো, বের করে এগুলোর মিনিং তৈরি করো, করে আমাকে বলো। হোয়েন ইট কেম টু ম্যাথস, অঙ্কের ক্ষেত্রে কি হলো, প্যাট্রিক ওয়াজ আউট অফ লাক। প্যাট্রিকের কি হয়ে গেল, একদম হতভাগ্য হয়ে গেল প্যাট্রিক অঙ্কের ক্ষেত্রে। কি হলো চলো দেখি, হোয়াট আর টাইম টেবলস, টাইম টেবলস কি? দ্য এলফ শ্রিক্ট, এলফ উঁচু গলায় চিৎকার করে উঠল। শ্রিক্ট মিন্স উঁচু গলায় চিৎকার করা, ঠিক আছে, চিৎকার করে কি বলে উঠল, হোয়াট আর টাইম টেবলস, টাইম টেবলস কি, সেটা তো সে কখনো শোনেনি। টাইম টেবলস মানে হলো, আমরা জানি কি টাইম টেবলস মানে, মাল্টিপ্লিকেশন টেবিল, ঠিক আছে, যেটা আমরা বাংলায় বলি নামতা বা নামতা। উই এলফস নেভার নিড ইট, আমাদের তো কখনোই এগুলো দরকার হয় না। অ্যান্ড এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অ্যান্ড ডিভিশন অ্যান্ড ফ্র্যাকশন, এইসব যোগ ভাগ গুণ বিয়োগ, এগুলো তো আমাদের কখনো দরকার হয় না, এগুলো কি? হিয়ার সিট ডাউন বিসাইড মি, ইউ সিম্পলি মাস্ট গাইড মি, তুমি একটা কাজ করো, তুমি আমার পাশে বসো এবং বসে বসে আমার যখন যেটা দরকার তখন সেটা আমাকে বলে দাও। এলফস নো নাথিং অফ হিউম্যান হিস্ট্রি, দেখো এবার অঙ্কের পরে এলো হিউম্যান হিস্ট্রি, আমরা যেটাকে ইতিহাস বলি, ঠিক আছে। ইতিহাসের ক্ষেত্রে কি হলো, এলফস তো ইতিহাস বলতে কিছুই জানে না, ঠিক আছে, হিউম্যান হিস্ট্রি, মানুষের কি হিস্ট্রি হতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। টু দ্যাম ইটস এ মিস্ট্রি, তার কাছে এটা একটা রহস্য, সে কিছুই জানে না এই ব্যাপারে। সো দ্য লিটল এলফ অলরেডি এ শাউটার জাস্ট গট লাউডার, তারপরে কি হলো, সেই

লিটল এলফ ছিল, সে কী করলো, অলরেডি সাঁওটা জোরে জোরে চিৎকার করতে লাগলো। ঠিক আছে, চিৎকার করে কি বলল, গো টু দ্য লাইব্রেরি, আই নিড বুকস, মোর অ্যান্ড মোর বুকস, অ্যান্ড ইউ ক্যান হেল্প মি ফ্রিড দ্যাম টু। কী বলল, আমার বইয়ের দরকার, শুধুমাত্র বই না, প্রচুর বইয়ের দরকার, তুমি এক্ষুনি লাইব্রেরিতে যাও। ঠিক আছে, লাইব্রেরি মানে কি, লাইব্রেরি হলো যেখানে অনেক বই রাখা থাকে, অনেক রাইটারের বই রাখা থাকে, সেখান থেকে আমরা বই এনে পড়তে পারি। ঠিক আছে, যখন যার ইচ্ছে সেখান থেকে বই এনে পড়তে পারে, আবার ফেরত দিতে হয়। ঠিক আছে, তো তখন লিটল এলফ তাকে বলল, তুমি এক্ষুনি যাও, গিয়ে বই আনো, এনে আমার পাশে বসে বসে পড়ো, পড়ে পড়ে আমাকে সাহায্য করো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এভরি ডে ইন এভরি ওয়ে দ্য লিটল এলফ ওয়াজ এ ন্যাগ। তারপরে কি হলো, প্রকৃত পক্ষে বা বস্তুত শেষ পর্যন্ত কি হলো, দেখো, এভরি ডে প্রতিদিন, ইন এভরি ওয়ে প্রতিটি উপায়ে, দ্য লিটল এলফ ওয়াজ এ ন্যাগ। লিটল এলফ কি করলো, একটা বিরক্তিকর অবস্থায় পৌঁছে দিল, কাকে, প্যাট্রিককে। সবসময় বিরক্ত করতে, এটা আমাকে করে দাও, ওইটা আমাকে করে দাও, সে কোনো সাবজেক্ট, তার তো পড়াশোনা সম্পর্কে কোনো ধারণা নেই, আর তো হোমওয়ার্ক, সেগুলো অঙ্ক বলো, হিস্ট্রি বলো, যাই বলো, তার তো কোনো ধারণাই নেই। তখন সে কী করলো, প্যাট্রিককে বারবার কী করতে লাগলো, বিরক্ত করতে লাগলো, যে আমাকে এটা করে দাও, ওইটা করে দাও, এটা আমি জানি না, ওটা করে দাও, ওটার মিনিং বের করে দাও। ঠিক আছে, প্যাট্রিক ওয়াজ ওয়ার্কিং হার্ডার দ্যান এভার। প্যাট্রিক, যে জায়গাতে প্যাট্রিক আগে হোমওয়ার্ক কি করতো না, সেই জায়গাতে প্যাট্রিককে কি করতে হচ্ছে, সব কাজ তো করে দিতেই হচ্ছে, এবং যতটা পরিশ্রম না সে আগে করত, তার কয়েক গুণ বেশি তাকে করতে হচ্ছে, মানে সে আগে কখনো এতটা পরিশ্রম করেনি। অ্যান্ড ওয়াজ ইট এ ড্র্যাগ, এবং তার কাছে এই ব্যাপারটা একেবারে একঘেয়ে এক বিষয় হয়ে গেল, সে বিরক্ত হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখো একটা নতুন ওয়ার্ড, ড্র্যাগ, ড্র্যাগ কথার অর্থ একঘেয়ে কোনো বিষয় নিয়ে বিরক্ত করা। তো প্যাট্রিককে তো সে লিটল এলফ কন্টিনিউ বিরক্ত করে যাচ্ছিল, কেন, তাকে হেল্প করার জন্য। হি ওয়াজ স্টেইং আপ নাইটস, সে রাত্রি জাগত, হ্যাড নেভার ফেল্ট সো ওয়েরি, সে কখনোই এতটা টায়ার্ড হয়ে যেত, রাত্রি জাগলে স্বাভাবিক আমরা টায়ার্ড তো হবই। ওয়াজ গোয়িং টু স্কুল উইথ হিজ আইস পাফড অ্যান্ড ব্লেয়ারি, সে যখন স্কুলে যেত তখন তার কী অবস্থা হতো, চোখগুলো ফুলে যেত, পাফড কথার অর্থ হলো ফুলে যাওয়া, চোখগুলো ফুলে যেত, অ্যান্ড ব্লেয়ারি, ব্লেয়ারি কথার অর্থ হলো আমরা যখন চোখে অল্প দেখি, কি হয়, বেশিক্ষণ সময় যদি আমরা একটা কাজ নিয়ে অনেকক্ষণ থাকি তাহলে কি হয়, আমাদের চোখটা মনে হয় একটু ঘোলাটে লাগছে, অনেক সময় মনে হয় যে আমরা কম দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ওই রকম হয়ে গেছে, প্যাট্রিক আগে এতটা প্রেশার কখনো নেয়নি, তো এতটা প্রেশার নেওয়ার ফলে কি হয়ে গেল, তার চোখ ফুলে গেল, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেল, চোখ ক্ষীণদৃষ্টি বা ঘোলাটে দেখতে শুরু করলো। ফাইনালি দ্য লাস্ট ডে অফ স্কুল অ্যারাইভড, এবং শেষ পর্যন্ত কি হলো, ফাইনালি দ্য লাস্ট ডে, লাস্ট ডে বলতে বুঝিয়েছে এখানে পরীক্ষার রেজাল্টের দিন, মানে পরীক্ষার রেজাল্ট, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন রেজাল্ট দেবে। কি হলো, অ্যান্ড দ্য লিটল এলফ ওয়াজ ফ্রি টু গো, কি হলো, লিটল এলফ, যেহেতু লিটল এলফের কাজ শেষ, পরীক্ষা শেষ, তার মানে তার যাওয়ার সময় হয়ে গেছে। অ্যাজ ফর হোমওয়ার্ক দেয়ার ওয়াজ নো মোর, সো হি কোয়াইটলি অ্যান্ড স্লাইলি স্লিপড আউট দ্য ব্যাকডোর, তখন সে কী করলো, কোয়াইটলি মানে কি, চুপি সারে, অ্যান্ড স্লাইলি মানে গোপনে কি করলো, সেখান থেকে, মনে হলো যেন এখানে যদি লাইনটার আমরা আক্ষরিক অর্থ করি তাহলে সেখানে কি হবে, যে চুপি সারে পেছনের দরজা দিয়ে সে বেরিয়ে গেছে, কিন্তু আসলে কি, মানে তার কাজ শেষ, সে এখন এখান থেকে চলে যাবে। প্যাট্রিক গট হিজ এইজ, হিজ ক্লাসমেটস ওয়ার অ্যামেজড, প্যাট্রিক কী পেলো রেজাল্ট, এ মানে বেস্ট গ্রেড, যেটা সেই সেটাই সে পেলো। হিজ ক্লাসমেটস ওয়ার অ্যামেজড, তার যে ক্লাসমেট মানে শ্রেণীকক্ষে যে অন্যান্য ছাত্রছাত্রীরা ছিল, তারা কীরকম মানে অবাক হয়ে গেল, এটা কি হলো, যে হোমওয়ার্ক করতো না সে, এ পেয়ে গেল কেমন করে। হিজ টিচার্স স্মাইল্ড অ্যান্ড ওয়ার ফুল অফ প্রেজ, তার যে শিক্ষক শিক্ষিকারা ছিল তারা তার সঙ্গে হেসে কথা বলছে, এবং তারা কি, তার প্রশংসা করে যাচ্ছে, ফুল অফ প্রেজ মানে অনেক প্রশংসা করছে তার। অ্যান্ড হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের অবস্থা কি, দে ওয়ান্ডার্ড হোয়াট হ্যাড হ্যাপেন টু প্যাট্রিক, তারা বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল, প্যাট্রিকের সঙ্গে এটা কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হি ওয়াজ নাও দ্য মডেল কিড, সে এখন
একজন

0: আদর্শ বাচ্চা। ক্লিনড হিজ রুম, ডিড হিজ চোর্স, ওয়াজ চিয়ারফুল, নেভার রুড, লাইক হি হ্যাড ডেভেলপড এ হোল নিউ অ্যাটিটিউড। তারপর সে কি করল, সে একজন এখন আদর্শ বাচ্চা হয়ে গেল। আদর্শ মানে কি? মডেল কিড মানে হলো আদর্শ বাচ্চা, যাকে দেখে আমরা শিখি বা যার মতো আমরা হতে চাই। ঠিক আছে, তো সে কী কী করতো দেখো, সে তো তার যে পড়াশোনা যেখানে আছে সেখানে তো এ পেয়েই গেছে। ঠিক আছে, সে তার পাশাপাশি কী করতো, ক্লিনড হিজ রুম, তার রুম পরিষ্কার করতো, তার সে কখনোই বিরক্ত হতো না, সব সময় উৎফুল্লিত থাকতো, মানে খুব আনন্দ নিয়ে থাকতো, কখনো কারোর সঙ্গে বাজে ব্যবহার করতো না। চোর্স, চোর্স কথা হতো হলো দৈনন্দিন যে কাজগুলো করতে হয় আমাদের বাড়িতে, সে কাজগুলোর কথা এখানে বলেছে। তো সে সেই কাজগুলো করতো, লাইক হি হ্যাড ডেভেলপড এ হোল নিউ অ্যাটিটিউড। তাহলে সব কিছু মিলে একটা যেমন নতুন একটা চরিত্র গঠন হয়ে গেল, কার? প্যাট্রিকের। মানে সে আর এখন আগের প্যাট্রিক নেই, সে এখন একজন নতুন প্যাট্রিক, যাকে আমরা ঠিক মানে মিলিয়ে নিতে পারছি না আগের প্যাট্রিকের সঙ্গে। ইউ সি ইন দ্য এন্ড, শেষে দেখো, প্যাট্রিক স্টিল থট হি হ্যাড মেড দ্যাট দ্য টাইনি ম্যান ডু অল হিজ হোমওয়ার্ক। শেষে তুমি দেখো, প্যাট্রিক এখনও মনে করছে যে ওই টাইনি ম্যানটা ছিল, সে তার হোমওয়ার্কগুলো সব কিছু করে দিয়েছে। বাট আই উইল শেয়ার এ সিক্রেট জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি। কিন্তু আমি তোমাকে একটা সিক্রেট বলছি, যেটা তোমার এবং আমার মাঝখানেই থাকবে, সেটা বাইরে কোথাও যাবে না। ইট ওয়াজ নট দ্য এলফ, প্যাট্রিক হ্যাড ডান ইট হিমসেলফ। এটা এলফ নয় বা জাদুকর নয় বা টাইনি ম্যান নয় যে কাজগুলো করেছে, কাজগুলো করেছে প্যাট্রিক হিমসেলফ, প্যাট্রিক নিজেই সেই কাজগুলো করেছে। আমরা এখানে যে গল্পটা পড়লাম সেখানে দেখো, হু ডিড প্যাট্রিক্স হোমওয়ার্ক, গল্পটি ক্যারল মুর একটা কৌতুকপূর্ণ শিক্ষামূলক গল্প হিসাবে এখানে লিখেছেন। ইজ আ হিউমারাস স্টোরি উইথ এ মরাল, যেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। কী শিক্ষা পাই? গল্পের শেষে আমরা দেখি যে প্যাট্রিক নিজের কাজগুলো নিজেই সব কিছু সম্পন্ন করেছে, নিজের হোমওয়ার্কগুলো করেছে। গল্পটি রচিত হয়েছে কেন, আমরা যেন নিজেদের কাজ নিজেরাই করি। আর আমরা যদি গল্পের টাইটেলে যাই, হু ডিড প্যাট্রিক্স হোমওয়ার্ক, প্যাট্রিকের কাজগুলো কে করেছে, সেখানে আমরা দেখব যে মনে হচ্ছে যেমন প্যাট্রিকের কাজগুলো সবটাই অন্য কেউ করেছে, এবং তাই গল্পে আমরা দেখলাম যে লিটল এলফ বা টাইনি ম্যান যে সেই সবটা কাজ করেছে। কিন্তু লেখক আমাদের গল্পটা যেন খুব একটা মানে ক্লান্তিকর না হয় বা তোমাদের কাছে যেন বোর না হয়, তোমাদের কাছে যেন আরও আকর্ষিত হয়, সে কারণে লেখক শিরোনামে এই অলঙ্কারগুলি ব্যবহার করেছেন। তোমরা আসলে বুঝতে পেরেছো যে নিজের কাজ নিজেই করেছে। সেখানে তোমাদের আরেকটু বলি, প্যাট্রিকের যখন 35 days সেমিস্টার শেষ করার কথা ছিল, তখন সেখান থেকে আমরা বুঝতে পারি সেমিস্টার তো শুধুমাত্র 35 দিনের হয় না, সেটা মোটামুটি কয়েক মাস সময়ের হয়। তাহলে আমরা যদি আগে থেকে আমাদের কাজগুলি গুছিয়ে নিই, তাহলে কি আমাদের সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে এবং সময়ে আমরা ভালো রেজাল্ট পেতে পারি। গল্পটা ভালো করে পড়লে তোমরা প্রশ্নগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবে। আজ তাহলে এতটুকুই থাক।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গল্প হাউ ডিড প্যাট্রিক্স হোমওয়ার্ক সম্পর্কে পাঠ দিলেন বর্তোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা গোস্বামী। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে প্রাকৃতিক চাষে কীট শত্রু নিয়ন্ত্রণ, এই প্রসঙ্গে ডক্টর নবেন্দু নায়ারের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন অনুপ ঘোষালের কণ্ঠে। 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ। 8:05 সংবাদ বিচিত্রা। 8:15 শুনবেন হিন্দি ছবির গান। 8:30 আধুনিক গান শুনবেন শিল্পী রূপঙ্কর। 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী অগ্নিব বন্দ্যোপাধ্যায়। 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। 9:30 একই সূত্রে বাঁধা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। 10:15 আধুনিক গানের শিল্পী শ্রীকান্ত আচার্য। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: এবারে জানিয়ে দিচ্ছি, অভিজ্ঞাপন অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। শরৎকাল এলেই বাঙালির মন কেমন যেন উৎসব মুখর হয়ে ওঠে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা, শিউলির মিষ্টি গন্ধ সব কিছুই যেন বলে দেয় মা আসছেন। আর মা আসছেন মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিন গোনা শুরু। পুজোকে ঘিরে শুরু হয় কত প্রস্তুতি, নতুন জামা কাপড় কেনা, বাড়ি ঘর সাজানো, পুজোর বাজার, প্যান্ডেল তৈরি, প্রতিমা গড়ার ব্যস্ততা, এর সঙ্গে জড়িয়ে থাকে আরও কত স্মৃতি। ছোটবেলার পুজো, পুজোর ছুটিতে বাড়ি ফেরা, প্রিয়জনের সঙ্গে দেখা হওয়া, পাড়ার আড্ডা, ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ আর মণ্ডপে মায়ের মুখের সেই চিরচেনা মায়া। আপনি কিভাবে মাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন শুনতে চাই অভিজ্ঞাপন। এই অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় মা আসছেন। আপনার লেখা পাঠাতে মেইল করুন আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি আমাদের দপ্তরে পাঠাতে পারেন। মা আসছেন ভাবনাকে ঘিরে আপনাদের মনের কথা, স্মৃতি, অনুভূতি কিংবা প্রিয় কোনো পুজোর কথা আমরা শুনব সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষ জুড়ে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের সেপ্টেম্বর মাসের অভিজ্ঞাপনের দ্বিতীয় পক্ষের বিষয়। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়াও তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু কিছু জায়গায়। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 70%। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আবহাওয়ার খবর। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর।
1: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। আশা

0: সবাই খুব ভালো আছেন। কৃষক বন্ধুরা, আমরা সাধারণ চাষাবাদের কথা জানি, আমরা অর্গানিক চাষের কথাও শুনেছি, কিন্তু আজকে এই দুটোর একটা নিয়েও কথা বলবো না, কিন্তু কথা বলবো প্রাকৃতিক চাষ নিয়ে। এই প্রাকৃতিক চাষটা কী, কেমন করে করতে হয়, কী বা তার উদ্দেশ্য, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করার জন্যে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সহকারী অধ্যাপক রাজ্য কৃষি মহাবিদ্যালয় ডক্টর নবেন্দু নায়ার। নমস্কার ডক্টর নায়ার।
1: নমস্কার।
0: এই যে শুরুতেই বললাম, আমরা অনেক রকমের চাষাবাদের কথা শুনেছি, কিন্তু প্রাকৃতিক চাষ এই ব্যাপারটা কিন্তু একেবারে নতুন মনে হলো আমার কাছে, হয়তোবা কৃষক বন্ধুদের কাছেও ব্যাপারটা একটু নতুন লাগতে পারে। আপনি শুরুতেই যদি বলেন যে প্রাকৃতিক চাষটা কী, আমরা কীভাবে করব।
1: হ্যাঁ, দেখুন, আমরা যে প্রচলিত প্রথায় যে চাষবাস করি, সেই প্রচলিত প্রথায় চাষবাসের থেকে একটু আলাদা হচ্ছে জৈব চাষ। আমরা সবাই জানি যেখানে রাসায়নিক কীটনাশক একেবারেই ব্যবহার করা যাবে না, কিন্তু প্রাকৃতিক চাষটা কিন্তু এই জৈব চাষের থেকেও আলাদা।
0: আচ্ছা,
1: এটা হচ্ছে প্রকৃতির ওপর নির্ভর করে আমাদের চাষবাস করতে হবে, কারণ আমরা সবাই কিন্তু প্রকৃতিরই অংশ। আমরা যে চাষবাস করি, যেখানে আমরা যে ফসল উৎপাদন করছি, সেটা যেরকম প্রকৃতির অংশ, এই ফসলের সাথে যুক্ত যে সমস্ত পোকামাকড় বা কীটপতঙ্গ বা জীবাণু থাকে, তারাও কিন্তু প্রকৃতির অঙ্গ। কিন্তু আমরা প্রচলিত প্রথায় চাষবাস করার সময় আমরা এই প্রকৃতিরই যারা অংশ, এই পোকামাকড় বা কীটপতঙ্গ বা রোগ জীবাণু, এদেরকে শত্রু মনে করি এবং এদেরকে ধ্বংস করার জন্য আমরা প্রতিনিয়ত কেমিক্যাল, পেস্টিসাইডস বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকি।
0: একদম।
1: এবং আমরা এখন যে চাষবাস করি, সেখানে দেখা যায় যে আমরা যে ফসলটাকে চাষ করব, সেই ফসলের ওপরেই আমরা গুরুত্ব প্রদান করছি। আমরা কিন্তু অন্যান্য গাছপালা বা অন্যান্য প্রকৃতির যারা অংশ আমাদের জমির মধ্যে থাকে বা থাকতো, তাদের কিন্তু আমরা নেগলেক্ট করছি, তাদেরকে আমরা পুরোটাই ধ্বংস করে দিচ্ছি।
0: আচ্ছা,
1: আমরা ধরুন সবজি চাষ করছি, তো শুধু সবজিই লাগালাম, এর সাথে আমরা কিন্তু আর কাউকে আমি গুরুত্ব দিলাম না। এবং এখানে যদি ওই সবজি গাছের মধ্যে একটা দুটো পোকাও এসে থাকলো, তখনই আমরা তাকে মারার জন্য আমরা বদ্ধপরিকর হলাম, আমরা রাসায়নিক কীটনাশক ছড়িয়ে দিলাম।
0: একদম।
1: এবং এই ঘটনাগুলো দেখুন, আমাদের ভারতবর্ষ একটা উন্নতশীল দেশ, যেগুলো অলরেডি উন্নত হয়ে গেছে, যেরকম জাপান। এই জাপানে কিন্তু আমরা যে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করছি, তারা কিন্তু তার থেকেও বেশি অ্যাডভান্সড বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করে।
0: আচ্ছা,
1: সেই জাপানেরই এক ভদ্রলোক ফুকুওকা, উনি প্রথমে দর্শন করেছিলেন এই প্রাকৃতিক চাষের, এবং উনি দেখিয়েছিলেন যে প্রকৃতির ওপরে নির্ভর করে, প্রকৃতির কোনো অংশকে নির্মূল না করে, বাদ না দিয়ে, আমরা খুব ভালো মতনই ফসল উৎপাদন করতে পারি। এখন যে বৈজ্ঞানিক পদ্ধতিতে, উন্নত প্রযুক্তিতে যে পরিমাণে ফসল উৎপন্ন হয়, এই প্রাকৃতিক চাষের মাধ্যমেও কিন্তু সমপরিমাণ ফসল উৎপন্ন হতে পারে। সুতরাং এই জাপানিজ যে ভদ্রলোক ফুকুওকা, ওনাকে প্রায়োনিয়ার বলা হয় প্রাকৃতিক চাষের। ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখব আমরা সুভাষ পালেকার বলে একজন ভদ্রলোক, যিনি মহারাষ্ট্রের বাসিন্দা, উনি কিন্তু এই দিক নির্ণয় করেছিলেন এই প্রাকৃতিক চাষের মধ্যে। এবং উনি পরীক্ষা করে দেখিয়েছেন যে প্রাকৃতিক চাষের মাধ্যমে যদি আমরা চাষবাস করি, তাহলে আমাদের ফসল যেরকম উৎপাদন বৃদ্ধি হয়, ফসলের ক্ষতি যেরকম হয় না, তেমনইভাবে ফসল উৎপাদনের যে খরচ, সেটাও কিন্তু বহু অংশে কম হয়।
0: আচ্ছা, এই প্রাকৃতিক চাষ বলতে সাধারণভাবে যেটা আমরা বুঝতে পারি, ধরুন প্রকৃতিগতভাবে বিভিন্ন রকমের ফল বলুন বা অন্যান্য গাছ বলুন জলে জঙ্গলে হয়ে থাকে, সেগুলো কোনো যত্নের প্রয়োজন হয় না, সেগুলোতে আমরা হয়তো ফসল সংগ্রহ করতে পারি, বা এগুলো আসলে ন্যাচারাল ওয়েতে হয়ে থাকে, কোনো রকমের কোনো মানুষের দরকার পড়ে না। তো অনেকটা কি এইরকমই প্রাকৃতিক চাষ?
1: একদমই এইরকমই বিষয়টা, এরকমই মানে যে জলে জঙ্গলের মধ্যে যে নর্মাল গাছগুলো হচ্ছে, এটা কিন্তু যে আমাদের প্রকৃতির যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রের মধ্যেই রয়েছে। আমরা কিন্তু এই বাস্তুতন্ত্রকে ধ্বংস করিনি, কিন্তু কৃষকের জমিতে যখন আমরা চাষ করছি, তখন কিন্তু আমরা টোটাল বাস্তুতন্ত্রটাকে ধ্বংস করে ফেলছি। আমরা প্রয়োজন অপ্রয়োজনীয় রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি, রাসায়নিক সার ব্যবহার করছি, তার ফলে কি হচ্ছে, জমির মাটির মধ্যে যে সমস্ত উপকারী জীবাণু থাকে তারা ধ্বংস হচ্ছে। আমরা যখন অতিরিক্ত রাসায়নিক কীটনাশক অবিবেচনাজনিতভাবে যখন আমরা প্রয়োগ করছি, তখন আমার জমির মধ্যে যারা আমাদের মিত্র জীবাণু, মানে পোকামাকড় রয়েছে, তারা

0: নষ্ট হচ্ছে।
1: আমরা ইদানিংকালে অনেক কৃষকের জমিতে গেছি, আমরা সরাসরি গেছি, ওদের ইন্টারভিউ নিয়েছি, ওদের সাথে কথা বলেছি। অনেকেই কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা গোবর সার প্রয়োগ করেন এবং চেষ্টা করেন রাসায়নিক সার কম ব্যবহার করতে, এবং তারা ভালো ফলন পাচ্ছেন। আবার এমনও লোক পেয়েছি, আমি নিজে তাদের ইন্টারভিউ নিয়েছি, বলছেন যে না, যদি আমাকে ব্যবসায়িকভাবে চাষ করতে হয়, কারণ আমি যদি এই সংসার প্রতিপালন আমার চাষাবাদের মাধ্যমেই করতে হয় আমাকে, তাহলে রাসায়নিক সারের বিকল্প নেই, রাসায়নিক সারই ব্যবহার করতে হবে। আপনি কী বলবেন এই যে?
0: হ্যাঁ দেখুন, আমরা যদি যে সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের দিকে যখন তাকাবো, গ্রিন রিভলিউশন, তখন আমরা কিন্তু দেখেছি বৈজ্ঞানিকরাই কিন্তু রেকমেন্ড করতেন যে তোমরা প্রয়োজনীয় পরিমাণে ফার্টিলাইজার দাও, রাসায়নিক কীটনাশক দাও, রাসায়নিক সার দাও, নাহলে তোমাদের প্রোডাকশান বাড়বে না। তো এটা করা হয়েছে এবং করে কিন্তু প্রোডাকশানও বেড়েছে। কিন্তু এই গ্রিন রিভলিউশনের পরবর্তী অধ্যায় আমরা যখন দেখেছি, এই গ্রিন রিভলিউশন কিন্তু ম্যাক্সিমাম হয়েছিল পাঞ্জাবে। এই পাঞ্জাবের কৃষকদের দুর্দশা আমরা কিন্তু দেখেছি, অতিরিক্ত পরিমাণ কীটনাশক ব্যবহার করার জন্য পাঞ্জাবে প্রচুর কৃষকের ক্যান্সার রোগ ধরা পড়েছে।
1: আচ্ছা,
0: এবং পাঞ্জাবের ভাতিন্ডা থেকে একটা ট্রেন ছাড়তো, ওখানে শুধু ক্যান্সার পেশেন্টরা যেত, যেটাকে বলা হতো ক্যান্সার ট্রেন। এরকম বহু বহু মানে নথি রয়েছে, বহু বহু হিসাব মানে বা ইনফরমেশন রয়েছে, যেখানে এই রাসায়নিক, অতিরিক্ত রাসায়নিক কীটনাশক প্রয়োগের যে কুফলগুলো, এগুলো চোখে আঙুল দিয়ে দেখায় মানুষকে। এবং এই সব দেখেই কিন্তু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু চাইছে যে প্রাকৃতিক চাষের উপর গুরুত্ব প্রয়োগ করতে। এবং প্রাকৃতিক চাষের যেটা আমি প্লাস পয়েন্ট, যেটা সুবিধা বললাম, যে এখানে কিন্তু ফসল উৎপাদনের খরচটা কম। যে কৃষক ভাই বলছেন যে রাসায়নিক কীটনাশক ছাড়া সম্ভব নয়, সেই কৃষক ভাই ভালো করেই জানেন যে রাসায়নিক কীটনাশকের দাম কীরকম বা রাসায়নিক সারের দাম কীরকম। এবং এইগুলো যখনই আমরা অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করছি, তখন কিন্তু আমার ফসল উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে। এবং যে আয় ব্যয়ের হিসাব, যেটা আপনার কস্ট অ্যান্ড বেনিফিট রেশিও আপনি যদি দেখেন, সেখানে আপনি দেখবেন যে এই রাসায়নিক কীটনাশক এবং পেস্টিসাইডস এবং সারের জন্য কিন্তু এখানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে খরচটা। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছেন যে এখন প্রকৃতির চাষের ওপরে নির্ভর করতে এবং গুরুত্ব প্রয়োগ করতে, এবং প্রকৃতি চাষের জন্য যেটা বারবার করে আমি বললাম যে সবথেকে যেটা হেল্পফুল, যেটা ইউজফুল, সেটা হচ্ছে আপনার খরচটা কমে যাচ্ছে,
1: খরচটা কমে যাচ্ছে,
0: এবং কৃষকের জমিতে যে সমস্ত সম্পদ রয়েছে, সেই সমস্ত সম্পদ দিয়েই আমাদের ফসলের যে ক্ষতিকারক যে রোগ জীবাণু বা কীট পতঙ্গ, এদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি।
1: হ্যাঁ, আজকের প্রসঙ্গ তাই প্রাকৃতিক চাষে কীটশত্রু নিয়ন্ত্রণ। তো এই যে কীটশত্রু আমরা নিয়ন্ত্রণ করব, কীটশত্রু নিয়ন্ত্রণ তখনই করব যখন কীটশত্রু আক্রমণ করবে। হ্যাঁ, তো কীটশত্রু কী কী ধরনের কীটশত্রু মূলত এই সময়ে আক্রমণ করে এবং তাদের আমরা প্রাকৃতিকভাবে কীভাবে নিধন করব, এ নিয়ে যদি একটু বিস্তারিত বলেন আমাদের।
0: প্রাকৃতিক চাষের যে প্রধান যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রটাকে টিকিয়ে রাখা।
1: একদমই।
0: এবার আমাদের বাস্তুতন্ত্রের মধ্যে কী আছে সেটা আমাকে দেখতে হবে। বাস্তুতন্ত্রের মধ্যে তো শুধু মানুষ আর তার হচ্ছে যে শস্য উৎপাদন করছে সেই ফসল তো নেই, এই প্রকৃতির মধ্যে সব কিছু রয়েছে। মাটির মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে এবং মাটির উপরেও হচ্ছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ প্রাণীরা রয়েছে। এই সমস্ত মিলেই হচ্ছে একটা বাস্তুতন্ত্র। একে অপরের ওপর খাদ্য যে শৃঙ্খল হচ্ছে, এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে একে অপরের ওপর নির্ভরশীল। এই বাস্তুতন্ত্রের কোনো একটা অংশকে যদি আমরা কেটে বাদ দিই, তাহলে কিন্তু পুরো সিস্টেম বা তন্ত্রটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শরীরের মধ্যে যেরকম এলিমেন্টারি চ্যানেল রয়েছে খাদ্য, সেটার মধ্যে কোনো একটা অংশ কেটে দিলে কিন্তু আমাদের পুরো বডির এটা নষ্ট হয়ে যাচ্ছে। সিমিলারলি এই যে বাস্তুতন্ত্রটাও, এটা একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে একে অপরের সাথে অঙ্গাঙ্গিকভাবে কিন্তু আবদ্ধ। তো এই জায়গা দাঁড়িয়ে আমাদেরকে জানতে হবে যে যারা রয়েছে আমাদের নেচারের মধ্যে, সবাই কিন্তু আমাদের শত্রু নয়।
1: একদম।
0: ফসলের মধ্যে বেশ কিছু কীটপতঙ্গ আছে যারা ফসল খায়, এরা যেরকম আমাদের শত্রু, সেরকমই ফসলের আমাদের জমির মধ্যেই অনেক কীটপতঙ্গ রয়েছে যারা আমাদের শত্রু পোকাগুলোকে ধরে ধরে খায়। তাহলে এরা আমাদের মিত্র পোকা, কিন্তু আমি যখনই রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি, তখন কিন্তু আমি প্রথমেই আমাদের মিত্র পোকাগুলোকে মেরে ফেলছি। তার ফলে শত্রু পোকাদের মানে প্রাকৃতিকভাবে কন্ট্রোল করার আর কেউ থাকছে না।
1: হ্যাঁ, এটা একদমই। পোকার কথা বললেন, মানে তাদের আমি একটা মানে সত্যিকারের ঘটনা একটু আপনার সঙ্গে শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে, কালকে আমি দেখছিলাম একটা আমড়া গাছ, তার মধ্যে এই সময় দেখা যায় প্রচুর পরিমাণে পোকা হয় এবং আমড়াগুলো বা তার পাতাগুলো খেয়ে ফেলে। আমি দুটো পাখি দেখলাম, লেজগুলো বেশ লম্বা লম্বা পাখি, কালো।

0: রঙের, আমি নাম জানি না, দেখলাম ওরা এসে গাছটাতে বসলো এবং একটা একটা করে পোকা ধরে ধরে খাচ্ছে।
1: এটা আপনি খুব সুন্দর জিনিস দেখেছেন। এবং এই ধরনের পাখি, যারা ইনসেক্টিভোরাস বার্ডস, যারা পোকামাকড়কে খায়, এরকম প্রকৃতিতে আমাদের অনেক রয়েছে।
0: এবং এই এইভাবে যদি আমরা পাখিগুলোকে বাঁচিয়ে রাখি,
1: হ্যাঁ,
0: তাহলেও কিন্তু আমাদের, কিন্তু আমরা অনেকটাই এই পোকার থেকে।
1: এই যে পাখিটার আপনি নাম বললেন, কালো রঙের, কাকের মতন দেখতে, কিন্তু এটাকে বলা হয় ফিঙে পাখি, ব্ল্যাক
0: আচ্ছা,
1: ড্রঙ্গো। এটা কিন্তু খুবই একটা আমাদের উপকারী পাখি
0: হুম হুম
1: পোকামাকড় খাওয়ার দিক থেকে।
0: এগুলোকে আমাদের বাঁচানোর
1: হ্যাঁ,
0: ব্যবস্থা
1: তারপর
0: করতে
1: আপনার
0: হবে।
1: শালিক পাখি, আমরা যেরকম রাস্তাঘাটে পথে দেখি শালিক পাখি, শালিক পাখিও কিন্তু খুব ভালো, এরাও কিন্তু পোকামাকড় খুব ধরে খায়।
0: হুম হুম
1: ভারতবর্ষ থেকে মরিশাসে আপনার এই শালিক পাখিকে ইম্পোর্ট করা হয়েছিল লোকাস্ট কন্ট্রোল করার জন্য। লোকাস্ট একটা আপনার পতঙ্গ, সেই পতঙ্গে কন্ট্রোল করার জন্য, এটা বহু বছর আগে, হ্যাঁ 1700 খ্রিস্টাব্দে, এরকম 62 মোস্ট প্রবাবলি। তো এই এটা কিন্তু অনেক প্রাচীনকাল থেকে এই বিষয়গুলো রয়েছে। এবং আমরা সায়েন্টিফিকভাবে, মানে বৈজ্ঞানিকভাবে পদ্ধতিতে যখন চাষবাস শুরু করলাম এবং অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে, আমরা কিন্তু এই প্রকৃতির থেকে আমরা অনেকটাই দূরে সরে গেছি।
0: সেটাই বলছি, এদের এই যে পাখিরা যারা রয়েছে তাদের বাসস্থানগুলো যদি আমরা নষ্ট না করি, বড় বড় গাছ যদি আমরা কেটে না ফেলি, তাহলে তো এটা বাসা
1: এটা হলো
0: বানাতে পারবে
1: এবার
0: না।
1: ধরুন আমার জমির মধ্যে পাখিটা যে এসে উড়ে এসে বসবে, তার তো জায়গা নেই,
0: জায়গা নেই
1: তাহলে সে কোথায় বসবে আর কিভাবে সে পোকাটাকে ধরবে? সুতরাং
0: ধরবে।
1: ওইখানে একটা আমরা খুব সহজে পদ্ধতি করে নিতে পারি। আমরা যে বাঁশ হয় না,
0: হুম
1: বাঁশ, এই ডালপালা যুক্ত যে বাঁশ
0: হুম
1: গুলো রয়েছে,
0: হুম
1: এগুলো আমরা যদি জমির বিভিন্ন জায়গায় আমরা রেখে দিই, পুঁতে দিই,
0: হুম হুম
1: তাহলে ওখানে এই সমস্ত পাখি, আপনি যাদের কথা বলছেন, যারা
0: হুম
1: পোকামাকড় ধরে ধরে খায়, তারা
0: হুম
1: এখানে আরামসে বসতে পারবে এবং তারা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবে। শুধু তাই নয়, রাত্রেবেলা পেঁচা এসে বসবে,
0: হুম
1: পেঁচা আবার ইঁদুর নিধন করে।
0: হুম
1: তো
0: হুম
1: রাতে ইঁদুরটাকে কন্ট্রোল করার জন্য এই যে আমি যেটা বললাম, বাঁশ, মানে ডালপালাযুক্ত বাঁশ গাছ যদি আমরা লাগিয়ে দিই জমির
0: বাঁশের
1: বিভিন্ন জায়গায়,
0: আগাটাকে,
1: আগাটা
0: হ্যাঁ,
1: কেটে, তো এইখানে কিন্তু পাখিগুলোকে আমরা সাহায্য করতে পারছি।
0: এটা খুব দারুণ একটা ব্যাপার যে প্রকৃতিগত ভাবে যাতে আমরা কীটশত্রুকে নিয়ন্ত্রণ করতে পারি, দমন করতে পারি, তার জন্য ব্যবস্থা আমাদের নিতে হবে
1: করতে হবে,
0: ক্ষেতের মধ্যে। অবশ্যই কৃষক বন্ধুরা, আপনারা বাঁশের যে আগাগুলো থাকে সেগুলো আপনারা বসিয়ে দিতে পারেন, তাতে পাখিরা বসবে, আপনার রোগ পোকা দমন তারাই করবে,
1: তারা করে
0: আপনাকে
1: দেবে।
0: আর ওষুধ দিয়ে তার
1: এবার ধরুন আমি যেরকম
0: করতে
1: বললাম যে
0: হবে
1: যারা
0: না।
1: মিত্র পোকা,
0: হুম
1: সেই মিত্র পোকাকেও আমার নিজের জমির মধ্যে আমি তাদেরকে আমন্ত্রণ করতে পারি। কিভাবে করব?
0: হুম হুম
1: মিত্র পোকাদের যারা পূর্ণাঙ্গ, তারা কী খায়? তারা হচ্ছে বিভিন্ন ফুল, যেগুলো হয় ফুলের যে আপনার নেকটার বা রস, সেটাকে খায়। তাহলে আমার যে জমিটা, সেই জমির চারদিকে আলে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যদি আমরা বিভিন্ন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যেগুলো ফুল দেয়, যেরকম ধরুন সিম্পল যদি ডাল জাতীয় যদি গাছও আমরা লাগাই, ডাল জাতীয় শস্যের, যে এই ফুলেও কিন্তু তারা অনেক আকৃষ্ট হয়। এবং এটা যদি কৃষকরা করে, তাদের কিন্তু তাদের ডবল, মানে ট্রিপল ইনকাম হচ্ছে। ট্রিপল ইনকাম কীরমভাবে?
0: আচ্ছা,
1: তার ফসল উৎপাদন বাড়ছে, এদিকে ডাল যে শস্যটা লাগিয়েছে ডালের একটা উৎপাদন তার পেলো, তার সাথে তারা যে মিত্র পোকাটাকে আমন্ত্রণ করলো তার জমির মধ্যে, সেই মিত্র পোকাটা যখন শত্রু পোকাটাকে কন্ট্রোল করলো, তখন এই রাসায়নিক কীটনাশক খরচের যে খরচটা, সেটাও তার বেঁচে গেল। সে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা প্রকৃতির সাথে যুক্ত হতে পারি, প্রথম থেকে, মানে আগে প্রথমে যেরকম আমরা যুক্ত ছিলাম, এবং ধীরে ধীরে আমরা কিন্তু এই প্রাকৃতিক চাষকে আরও প্রচার করতে পারি, প্রসার করতে পারি, যাতে কি আমাদের প্রধান যে উদ্দেশ্য, আমাদের ফসল উৎপাদন বাড়বে, খরচ কমবে এবং আমাদের প্রকৃতির ভারসাম্য যেটা, সেটা বজায় থাকবে।
0: একদম, প্রকৃতির ভারসাম্য যদি আমরা বজায় না রাখি, তাহলে আমাদের এই যে ফসল বা আমরা সকলেই কিন্তু আমরা ধ্বংসের মুখে চলে আসব। এই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা এবারে আপনার কাছে জানতে চাইব, সেটা হচ্ছে যে ধান ক্ষেত এখন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কানির পর কানি, হ্যাঁ, শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে, কিন্তু মধ্যে কিছু নেই, কোনো গাছপালা বা কোনো ধরনের কোনো কিছু নেই যে একটা পাখি এসে বসবে বা কিছু করবে। ধানের বেলায়ও কি এই ধরনের, আমরা যেটা বললেন যে বাঁশের আগাটা পুঁতে
1: হ্যাঁ
0: দেওয়া,
1: হ্যাঁ এটা
0: সেটা
1: ধানের পক্ষেও
0: করা
1: খুবই
0: উচিত?
1: সাহায্য করি। এবং ধানের যে বললাম যে ইঁদুরের উপদ্রব বড্ড হয় বেশি,
0: হুম
1: সেই ইঁদুরটাকেও কিন্তু এই পাখিরা কন্ট্রোল করবে। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন ধানে শীষ এসে যাবে বা ফুল এসে যাবে, তখন এই ডালগুলোকে সরিয়ে ফেলতে হবে।
0: আচ্ছা
1: বা না সরালে কি হবে, অনেক পাখি আছে যারা ধান খেয়ে ফেলে,
0: আচ্ছা,
1: তারা এখানে বসার সুযোগ পেয়ে নেবে, তখন তারা এসে আবার ধানের ক্ষতি করতে পারে। সুতরাং ধানের শীষ আসার আগে পর্যন্ত কিন্তু আমরা এই বাঁশের আগাগুলো দিয়ে রাখতে পারি,
0: আচ্ছা, ধান ক্ষেতের মধ্যে আমরা ধানের শীষ আসার আগে পর্যন্ত এগুলো
1: করে
0: ব্যবহার
1: নিতে পারি।
0: করব।
1: এবং অন্যান্য সবজির ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা যখন কোনো সবজি চাষ করছি তখন একই সবজি লাগাচ্ছি,
0: হ্যাঁ,
1: কানির পর কানি ধরুন বেগুন হয়ে যাচ্ছে,
0: হুম
1: কানির পর কানি ধরুন আপনার বাঁধাকপি ফুলকপি হয়ে যাচ্ছে, এবং বেশ কিছু ফসল আছে যেগুলো সারা বছর হয়,
0: হুম
1: এবং কৃষক ভাই যখন দেখেন যে এই ফসলটা বিক্রি করে আমি বেশি মুনাফা

0: পেয়েছি, তখন উনি সারা বছর এটাকে করার চেষ্টা করেন। এই যে সাইকেল, এই সাইকেলটাকে কিন্তু ভাঙতে হবে।
1: এটা মনে হয় অনেকটা ভেঙে গেছে, কারণ আমরা যখনই মাঠে বেরিয়েছি দেখেছি, কৃষকদের সঙ্গে কথা বলেছি, জেনেছি যে না, একই সঙ্গে তারা বিভিন্ন রকমের চাষ করছেন। একজন কৃষক কিছুদিন আগে বলছিলেন যে আমি কাঁকরোল লাগিয়েছি, তার নিচে আমি শশা লাগিয়েছি, কাঁকরোলটা উঠতে উঠতে শশা গাছটা বড় হয়ে যাবে।
0: সেটা আছে, কিন্তু ওই জিনিসটা, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে চাষগুলো করি, ফসলগুলি, এগুলি বিভিন্ন গোত্রের হয়। যেমন ধরুন এই যে আপনি বললেন কাঁকরোল, শশা, তার সাথে আমি যুক্ত করি লাউ, উচ্ছে, করলা, ঝিঙে, চিচিঙ্গে, চাল, কুমড়ো, আপনার শশা, এই সমস্তগুলো কিন্তু একই গোত্রের। ঠিক আছে, এরপরে আমরা যদি শীতে যে সবজিগুলো হয়, ফুলকপি, বাঁধাকপি, পাকচই, তারপরে ব্রোকলি এখন এসছে, চাইনিজ ক্যাবেজ, মূলো, নলখোল, সবই কিন্তু একই গোত্রের। এরপরে আমরা যদি চলে আসি বেগুন, এই আপনার টমেটো, লঙ্কা, এগুলো একই গোত্রের।
1: আচ্ছা,
0: ডাল জাতীয় ফসল যেগুলো রয়েছে, সিম, লোচ্ছই, আপনার ছোলা, হ্যাঁ, মটর, এরা হচ্ছে এক জাতীয়। সুতরাং এই যে এক জাতীয় ফসলগুলির মধ্যে রোগ পোকার আক্রমণ কিন্তু সেম সেম হয়। ধরুন বেগুনে যে রকম রোগ পোকা হবে, টমেটোর মধ্যে হবে, মরিচের মধ্যে হবে। আবার ধরুন এই যে আপনি কিউকারবিট যেগুলো বললেন, লাউ, উচ্ছে, করলা, ঝিঙে, এগুলোর মধ্যে একই ধরনের রোগ পোকার আক্রমণ
1: তাহলে বেশি হয়। বলছেন যে একই গোত্রের না লাগিয়ে অন্য গোত্রের,
0: এইটাই মাথায় রাখতে হবে কৃষক ভাইদের, যখন তারা মাল্টিপল ফসল চাষ করছেন তখন সারিতে সারিতে আলাদা ফসল লাগাতে হবে, মানে আলাদা গোত্রের,
1: আলাদা গোত্রের লাগাতে।
0: কারণ একটা পোকা, যেটা আমি বললাম যে তার একটা পছন্দ রয়েছে, সে হয়তো পছন্দ করছে আমি বাঁধাকপি খাবো। এখন বাঁধাকপি দুটো বা চারটে লাইনের মধ্যেখানে আমি যদি অন্য শীতকালে যেটা হয় এরকম কোনো ফসল আমি লাগিয়ে দিই, তাহলে পরে কী হবে, পোকাটা মনে করবে যে আরে আমার তো এখানে খাদ্যটা একটু কম আছে, তখন তার মাল্টিপ্লিকেশন বা তার বংশবিস্তার কম হবে।
1: বাঁধাকপির পাশে কি আপনার অন্য ধরুন মটর লাগাতে পারে?
0: হ্যাঁ হ্যাঁ, শীতকালে যেগুলো, মানে এটা মটরটা এবার ডাল জাতীয় শস্য, এটা বাঁধাকপির থেকে টোটালি আলাদা, এই টাইপের করা যেতে পারে।
1: আচ্ছা,
0: ঠিক আছে,
1: এভাবে করলে অনেকটাই
0: অনেকটা উপকার এবং
1: হ্যাঁ
0: জমিটা রক্ষা পাবে। এবং এই যে বললাম যে বেশ কিছু ফসল, যে ওই ধরুন বাঁধাকপি বা যে কোনো একটা ফসলের যে পোকামাকড়, তাকে বিতাড়িত করতেও সাহায্য করে।
1: আচ্ছা,
0: কেন কি পোকাটা তো বুঝতে পাচ্ছে যে এই ফসলটা তার জন্য উপযোগী নয়, এবং এই ফসলের যে গন্ধটা, মানে ওর মধ্যে একটা ভোলাটাইল থাকে, প্রত্যেকটা গাছের মধ্যে একটা ভোলাটাইল থাকে, এটা আমরা হয়তো পারি না বুঝতে, কিন্তু পোকামাকড়টা এই গন্ধটা পেয়ে যায়।
1: আচ্ছা, এই প্রাকৃতিক চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ করতে গেলে কি যে বীজটা নিয়ন্ত্রণ, মানে বীজটা যে বাছাই করবে, সেই বীজটা কি মানে হাইব্রিড বা এই জাতীয় কিছু আছে নাকি স্থানীয় বীজটাই নেওয়া?
0: প্রাকৃতিক চাষে যে বীজের কথা বলা হয় সেটা লোকাল ভ্যারাইটি, স্থানীয় ভ্যারাইটির কথাই কিন্তু বলা হয়,
1: স্থানীয়।
0: হাইব্রিড বীজের অনেকগুলো গুণ রয়েছে, সেরকম কিছু অসুবিধাও রয়েছে। হাইব্রিড ফসলের মধ্যে মেনলি হচ্ছে ওখানে প্রোডাকশনটা দেখা হচ্ছে, তার প্রোডাকশন অনেক বেশি, কিন্তু তার সাথে সাথে দেখা যাচ্ছে যে সেটা বিভিন্ন রোগ পোকার প্রতি এটা যথেষ্ট সাসেপ্টেবল, মানে এখানে রোগ পোকার আক্রমণটা বেশি হচ্ছে। বা এই যে হাইব্রিড বা ভ্যারাইটির কথা বলছেন, এগুলো সমস্ত পরিস্থিতিতে কিন্তু তারা খাপ খায় না। ধরুন মহারাষ্ট্রের যে ফসলটা, যে ভ্যারাইটিটা ওখানে ভালো গ্রো করবে ওখানকার ক্লাইমেটের জন্য, সেটা হয়তো আমার ত্রিপুরাতে নাও হতে পারে। সুতরাং ত্রিপুরাতে সুইটেবল কোন ভ্যারাইটিটা রয়েছে যেটার ফলন ভালো হবে এবং সেটা একটু রেজিস্ট্যান্ট হবে, মানে ওখানে রোগ পোকার আক্রমণ প্রথম থেকেই কম হবে, এই টাইপের ভ্যারাইটি আমাদের প্রথমে কিন্তু সিলেকশন করতে হবে প্রাকৃতিক চাষের জন্য।
1: আচ্ছা, ধরুন কৃষক বন্ধুরা যারা পরিবার মানে বংশ পরম্পরায় তারা বীজ সংরক্ষণ করে আসছেন, হ্যাঁ, এবং নিজেদের বীজ নিজেরাই বপন করছেন, তার থেকে আবার বীজ নিচ্ছেন, সেই বীজটা সংরক্ষণ করছেন, এই যে এক কথায় বলতে গেলে দেশি বীজ, যেটা এই ধরনের বীজগুলো বেশি লাগাতে হবে।
0: হ্যাঁ, না, দেশি বীজের মধ্যেও এই যে বীজ সংরক্ষণের সময় কৃষক ভাইদের একটু মাথায় রাখতে হবে যে গাছটাতে কিছু আক্রমণ হয়েছে রোগ পোকা, সেই গাছের বীজ যেন কখনোই না রাখে। যেই গাছটা প্রথম থেকেই সুস্থ রয়েছে, যেই গাছটা অনেক ফলন দিয়েছে, যেই গাছের বীজগুলো সুস্থ, সেই সুস্থ বীজই কিন্তু রাখতে হবে। কারণ অনেক জীবাণু রয়েছে, ভাইরাল কিছু প্যাথোজেন্স রয়েছে, যারা কিন্তু এই বীজের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে। সুতরাং আমরা যখন বীজ সংগ্রহ করব তখন আমাদের একদম সুস্থ সবল গাছ থেকেই কিন্তু বীজটা রাখতে হবে।
1: আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে, যেটা জানতে চাইবো এবারে সেটা হচ্ছে মাটির গুণগত মান কেমন থাকে প্রাকৃতিক চাষে, আর উৎপাদিত যে খাবার তার স্বাস্থ্যগত দিক

0: কিরকম হয়।
1: প্রাকৃতিক চাষে আমি যেটা বললাম যে রাসায়নিক কীটনাশক আমরা এই রাসায়নিক সার ব্যবহারই করব না, আমরা জমির মধ্যে যেগুলো আমাদের কৃষক ভাইরা ভাইদের জমির মধ্যেই পাওয়া যায়, যেরকম গরু বা তারা যেগুলো পালন করে থাকেন তাদের যে গোবর বা আপনার এই যে পাতা বা ফসলের অবশিষ্টাংশ এগুলো পচিয়ে যে ফার্মিয়ার ম্যানিওর তৈরি করা হয়, এগুলো দিলে পরে কি হয়, এর মধ্যে যেরকম ইউরিয়া ফসফেট পটাশ পায় গাছ, তার সাথে বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টও পায়। 7টা মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, ক্লোরিন, আপনার আয়রন, জিঙ্ক, মলিবডেনাম, বোরন, ঠিক আছে, এই টাইপের রয়েছে। সো এগুলো কিন্তু ইউরিয়া ফসফেট পটাশের মধ্যে নাই। সুতরাং আমরা যখনই জৈব মানে আপনার সার দিচ্ছি তখন কিন্তু আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট প্লাস হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট মেজর যে খাদ্য উপাদানগুলো আমরা কিন্তু সরবরাহ করছি, এবং ফসলের গুণগত মান তো অবশ্যই বেশি হবে, কারণ অর্গ্যানিক ফার্মিংয়ের প্রচারও কিন্তু ওইভাবেই বলা হয় যে এখানে হচ্ছে বিষ ফ্রি, বিষাক্ত তাকে কিছু নেই, তার সাথে হচ্ছে তার খাদ্যগুণ অনেক বেশি। প্রাকৃতিক চাষটা অনেকটা অর্গ্যানিকের মতোই, কিন্তু এইখানে হচ্ছে আমরা আমাদের ফার্মের মধ্যে আমাদের কৃষকের জমির মধ্যে যা যা জিনিস অ্যাভেলেবেল সেগুলোই আমরা ব্যবহার করব। আমরা বাইরের থেকে কোনো কিছু কিনবো না বা বাইরের কোনো কিছু ব্যবহার করব না। আমাদের এই যে কৃষকরা কীটনাশক কিনে ব্যবহার করছেন, অনেক গাছপালা রয়েছে যেগুলোর পাতার যে রস, সেই রসও কিন্তু আপনার কীটনাশকের মতন কাজ করে। বেশ কিছু পাতা রয়েছে যেরকম গাঁদা পাতা, পেঁপে পাতা, আপনার চোত্রা পাতা, আকন্দ পাতা, এরকম বেশ কিছু ধুত্র পাতা, বহু গাছ রয়েছে, আপনার এই মরিচের পাতা, তারপর হচ্ছে আপনার যেটা গার্লিক মানে রসুন, রসুনের রসও কিন্তু খুবই উপকারী, এটা ভাইরাস ব্যাকটেরিয়া এবং কীটনাশক দুটোরই কাজ করে, ঠিক আছে। তো এই সমস্ত যে গাছগুলি, এই গাছগুলিকে কৃষক ভাইরা যদি চিনে নিয়ে, বা নিম পাতা, নিমের আমরা সবাই গুণাগুণ জানি, এই পাতার রস যদি আমরা বার করে নিয়ে তার সাথে আপনার প্রায় সম মানে 10 গুণ পরিমাণ হ্যাঁ জল মেশাতে হবে, তার সাথে হচ্ছে আপনার কিছু গরুর যে ইউরিন, কাউ ইউরিন যেটা, গরুর চোনা যেটা, সেটা নিয়ে ওটা 10 গুণ পরিমাণ জল মেশাতে হবে কিন্তু, ঠিক আছে। মানে ধরুন 1 লিটার যদি গোচনা কৃষক ভাই পেয়ে থাকেন তাতে 10 গুণ পরিমাণ জল মেশাতে হবে,
0: 10 লিটার জল,
1: এবং তার সাথে আপনার একটু ডিটারজেন্ট পাউডার, ঠিক আছে, এইটা মিশিয়ে নিয়ে যদি গাছের মধ্যে স্প্রে করা যায় তাহলেও কিন্তু এই যে কীটনাশকের যে কাজটা এটা কিন্তু আমরা এইভাবেই করে ফেলতে পারি।
0: আচ্ছা, তাহলে যেটা আজকে জানতে পারলাম যে এই প্রাকৃতিক চাষে খরচ খুব কম হয়, তাই কৃষক ভাইদের লাভালাভের ব্যাপারটা অনেক বেশি,
1: অনেক বেশি থাকে, প্রকৃতির স্বাস্থ্য বজায় থাকে এবং কৃষকের স্বাস্থ্য এবং ক্রেতার স্বাস্থ্য,
0: হ্যাঁ, পরিবেশেরও ক্ষতি হবে না, জলবায়ুর ভারসাম্য রক্ষা পাবে। অনেক ধন্যবাদ ডক্টর নায়ার আপনাকে এত সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে বলার জন্যে। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা প্রাকৃতিক চাষে কীট শত্রু নিয়ন্ত্রণ এ নিয়ে শুনছিলাম একটি আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করলেন সহকারী অধ্যাপক রাজ্য কৃষি মহাবিদ্যালয় ডক্টর নবেন্দু নায়ার।
1: নমস্কার।
2: কম সুদে লোন চান তাও অ্যাপ থেকে, বা
3: বলল ফাঁদে, অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন,
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি শিল্পী অনুপ ঘোষাল।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন অনুপ ঘোষালের কণ্ঠে, সেই সঙ্গে শেষ হল ঘর গৃহস্থির আসর। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক্বরক অনুষ্ঠান।

0: সঞ্জাকে হাম ফুলাওয়ানো আকাশবাণী আগরতলা তাবু চঞ্জাগো তিনি সঞ্জা জরানি কবরক পান্ডা পান্ডা ফুলাওয়ানো খোনালায় আসু আসেনি কথমা পান্ডা ও তকমা আওয়ান সুকমানি নি পুইলানি বেখা কথমা সাইখানারওয়ানো আশা দেব বর্মা
1: আসুয়াশিনি খাতুমা পান্ডাও তিনি খোনাবায়ানো তকমা আওয়ান সুকমানি কথমানি পুইলে

0: ta ya sa phajing se ebra bu hang bok sa ebra ying la nang wa se supan se hor sanga na mare afrika no go ning an sai man chinai a de mare ma ju a hin ta so so na nge da a mo gi se to kong ka in hang ka kol ebra kari kari bina mo kol kok tong yu
1: bu to na na na
0: a o am sha kha si ya tong ma sa pan sa bo si an ba ge je ba bo de ra da lai
2: আপন বাগে নানা বো আলকামানির তো ইয়া তমন মং সানার
0: আ বো ইরকম রকম সাউই বলং তো পি পি বাহন রকম নাই তুক চাই তংখলা ও তমন আং তাম না সুর থে তং থাই সাই ইয়া বিন দগ থাং ই আং আউন চাই খে পাই খে তা মতা নাও সু জল না না বনো আউন সার খা বনো সার মং সিন সারি সে শেষ না বনো সে সুবু ইয়ং কই দি হরকা
2: তম মায়া গনা সতা
0: না আ তম বেলা সে ছিও মায়া তং গো কে ও আমিছা বলং হংকা তো আদ পশুকে পশু পশু বই কোন ফোন শিয়া বুঝেন কারণে ইয় ও আমিছান বলং বসান ও কত মান ব চান আসে লোপ মুখ থাকা ইয়াকে আমি লোম না বতো ইয়া হংকাই ও আমিছা বলং ও তক ইয়াকে বতো ইয়ে নাঙ্গি মকল কক থাকবে নাঙ্গে তা
3: আসু আসিনি খাতুমা পান্ডাব আশেক জোড়া খানা বাইকা তকমা অনসুকমানি কথমানি পুইলে বাক সাউই খানার কা আশা দেব বর্মা
4: আকাশবাণী আগরতলা তাবুক খালায় জাদুনি রেসাপং রেসামুগ খরান রোয়ানো সানমণি দেব বর্মা

이봐라 산에 선녀세 걸어오 아자 선녀세 타라야

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এর পরপরই শুনবেন স্থানীয় ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মৎস্য ক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনার নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত খবরে।

0: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের এমএসএমই, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন। চুক্তির অধীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খাতে নিউজিল্যান্ড ভারতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে মন্ত্রী জানান।
1: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
0: শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে বস্ত্র, পোশাক, চামড়া ও জুতো, ইঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধ, কৃষিজাত ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মতো ক্ষেত্রে ভারতের রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ভারতীয় বাজারে কাঠ, উল, ভেড়ার মাংস এবং কাঁচা চামড়ার মতো নিউজিল্যান্ডের পণ্যের প্রবেশাধিকারও বাড়বে। ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। উল্লেখ্য, গত সপ্তাহে মুম্বাইয়ে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে কানাডার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে 4র্থ দফার আলোচনা হয়। ওই বৈঠকে দুই দেশই আলোচনার গতি আরও ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। মন্ত্রক জানিয়েছে, এই APU হল অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস। একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য ব্যবস্থাপনার কাজেও এটি সহায়ক হবে। দেশীয় প্রযুক্তিতে APU নির্মাণের কাজ শুরু হলে তা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধকালীন তৎপরতার প্রস্তুতি এবং বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে 18 যৌথ সামরিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে অনুষ্ঠিত এই মহড়া আগামী মাসে 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পল্টন স্তরে বার্ষিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট প্রতিবছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিধান অনুযায়ী শহরতলীয় পার্বত্য এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা কাজে দুদেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের ভাবনায় 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।
2: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
3: যা কিছু স্বপ্ন, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পার্স আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে, একটা কোথায় একটা সুযোগ করে দিয়েছে, যেখানে একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ।

0: দাতা।
1: আজকের প্রসঙ্গে এবারের বিষয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির অনুমোদনও মিলেছে। নিউটাউনের তাজ তাল কুটিরে আজ কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিংয়ের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে বিগত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসে সম্পন্ন হয়েছে।
2: 500 টন মছলি গুজরাত সে হিলসা, বঙ্গাল কা হিলসা আর আসাম কা হিলসা বাংলাদেশ গিয়া। ইসকে পহলে হাম লোগ সুনতে থে कि बांग्लादेश से हिंसा यहाँ आता था, अब हमारा हिंसा बांग्लादेश जा रहा है, यही इस देश की उपलब्धि है। और आने वाले समय में हिंसा को भी कैसे हम प्रमोट करें यहाँ के हिंसा को, ताकि वो पूरी दुनिया के में छा जाए।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজকের বৈঠকে সুন্দরবন সহ রাজ্যের উপকূলীয় এলাকা এবং উত্তরবঙ্গের ঠান্ডা জলে মাছ চাষ, মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনা নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে তৈরি হতে চলা 4 ও 6 লেনের সমস্ত গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে। দ্রুতগতির জাতীয় মহাসড়ক করিডোরের অভিন্ন ডিটেইল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য। জাতীয় বয়োবৃদ্ধ সহায়তা যোজনার অধীনে 2017-18 অর্থবর্ষ থেকে 2025-26 পর্যন্ত 8,53,000-এরও বেশি প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে 46 লক্ষেরও বেশি সহায়ক সরঞ্জাম। উল্লেখ্য, 2017 সালে চালু হয় এই যোজনা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্স প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের সূচনা করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে মাদক বিরোধী ব্যুরো। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কয়েকটি গুদাম থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রকের এক মার্কেটিং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। বৈরুন্দা তহসিলের একটি গুদাম পরিদর্শনের সময় ওই আধিকারিক 1,00,000 টাকা এবং বেড়াখেরি গ্রামের অপর একটি গুদাম থেকে 60,000 টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ আহমদ বিন রশিদ আল মক্তমের প্রয়াণে গভীর ব্যক্ত করেছেন। তিনি দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মক্তমের ভাই। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে হিমাংশ ধিলো রূপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতায় পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছে। গতকাল মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে এলাভেন ইন ভালারিভারান রূপো পেয়েছিলেন। একই প্রতিযোগিতায় মহিলাদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছিল। এর ফলে শুটিংয়ে ভারত এখনও পর্যন্ত মোট 5টি পদক পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক মেলায় হিমাংশু ধিল্লনকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানান রুদ্রাংশ বালাসাহেব পাটিলকেও। এদিকে পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আগামীকাল ভারত কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর কার্যকর হবে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক নমা পরিও চিত্ত দেব বর্মা তিনি কক নমা বুবাগ রকমখা কেন্দ্র নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা দিল্লি কটালো ফেকজাই মানিনো কেবেং মূনি টাস্ক ফোর্স নি হাস্টাটাই কেন্দ্র নাইকল যা আমসাই রোগনি বক্রক রোগ তুই ফিলটাম বসং কক লামনো চেঙ্গি ওয়ান মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্টানি লুকরোগনি বাকি কাহাম সাক নাইমুনি সেপসাপনো

kothok rina bagai haste hapang khabai khobai samung tangai tongo. ADC Village Committee ni chongbari ni election duty ni boot naharmung khana ni simi changjagana. Haste ni buskang auli tai nagar panchayat chongbari ni boot kendro ni sanamgrama boota list ni saka tini sanmung tai kebigmung yachak jakha. Tabuk koktuma sukruboi. केन्द्र ने स्वराष्ट्र मंत्री अमित शाह खना दिल्ली कटालो फैक्जंग मानइन केबेमुंग टास्क फोर्स ने हास्ते तई केन्द्र नाइकल जा आमचाई रोक बखर रोकन तुई फिल्टाम बसंग कक्लाम न चेंगरवाना अमनर गई ब हजाक बांग दुना बगई टीवी कमार्सियल नव कारिवाना अ पांडव हास्ते तई केन्द्र नाइकल जा आमचाई रोक बिसिंग काहम प्लाटफर्म खाइजाक ए एन टी एफ न सका रोजन तई एन सी बी नि गताल खाई साजोजाक वेबसाइट न चल खाई रोवाना মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহ সাকা হাস্তানি লোকরক বগৈ কাহাম সাকাই মুনি সেপ সাপন মানথগ্রী বগৈ হাস্তে হাপাং খাবাই খুবাই সামু টাঙ্গি তঙ্গু তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাই জিবিপি হাসপাতাল সুপার স্পেশালিস্ট ব্লক আইসিউ তাই সি এস এস ডি ইউটি চেঙ্গি ব কক সাকা মন্ত্রী অকরা তাইব সাকা হাপাং নাহার মুখা হাস্তানি লোকরক কাহাম সাকাই মুনি বগৈ ফাতার হাস্তে ও থাংনা তা নাংথু রাংখক চিঠাম রুজাক বাচি রাসাই সুবাই কতাল আইসিউ তাই সি এস এস ডি চল উমাবাই হাসনি লোকরকনি বগৈ কাহাম সাকনাইজক মুনি সেপসাপ মানবাইন রাংখক নৈরা থাম রুজাক সুবাই জিবিপি হাসপাতাল সাকদেরিয়া বুমা তাই সরাই রংনি বগৈ ছুপার স্পেশালিটি ব্লক সনাম তিসা জাগানা কক তোমা থুনাই রকবাই জুড়া জুড়া সুংজাক মুঙ্গ মন্ত্রী অকরা সাকা জিবিপি হাসপাতাল দাম নৈ চিব্রী নাইমথাকনি বগৈ কতাল কোক সিচি ক্যামেরা থেপা জাগান তাই আবনি বাকি কাইসা আলকা ইউনিট সুনাম জাগান পান্ডব মানজাকা এমএলএ এবার ব্যবহার হামক্রাই সমিতি চেয়ারপার্সন মিনারানী সরকার লামসগৈ কক নারকা সাকহাম তাংফাং কিরণ গীতে এডিসি ভিলেজ কমিটি চংবারী ইলেকশন ডিউটি বোর্ড নাহারমুং খানানসিমি চেঙ্গজাগান আবো বুসকাং সাল নৈচিব্রী জরা তঙ্গন যতই পাঁচিনী ব্লক বিসিং থামচিচার ব্লক বোর্ড নাহারজাগান খানাতাই বুসকাং সাল নৈচিথাম জরা কায়দক ব্লক ইলেকশন ডিউটি বোর্ড নাহার জাগান বুসকাং সাল নৈচিথাম তাই সাল নৈচিব্রী অ কায়দক ব্লক ওখা করবুক রূপাইশ্বরী অমরপুর অম্পি মাতাবাড়ি তাই দম্বুনগর খোর্চাটাই ক্লাইও বাতাইনে রক অ আচুক থাই রক বাতাইন কপলাই মাবাই কাইচার ব্লক বোর্ড নাহার জাগলাক অ ব্লক রক ওখা জরিলাম নলসর দুকলি বেলবাড়ি উল আগরতলা জিরানিয়া হেজামরা তাই লেফুঙ্গা এডিসিনি বারা চারচি ছিনী ভিলেজ কমিটিও যতই ব্রী সাই বারা চকুচি ছিনী আচুকথাই বিসিং নৈ সাই চুকুরা বাচিব্রী আচুকথাই অ সেপ্টেম্বর তাল বুসকাং সাল নুচিচার বোট নাহার জাগান হাস্তে বুসকাং আউলিতা নগর পঞ্চায়েত চংবরী বোট কেন্দ্র সুনামগ্রামা বোটা লিস্ট সাকা তিনি সানমুংটাই কেবেমুং ইয়াচক জাকা অ তালনি সাল নুচিথাম সানমুংটাই কেবেমুং সামু পাইসগান বোট কেন্দ্র মূং বুতাং কারি জাগান অ তালনি বুসকাং নৈচিবা সাল মারিব বেবাগৈ চংমারিব বুট কেন্দ্র সুনামগ্রামা বুট কেন্দ্র থাইংকা কাইছিনিরা চাটচিব্রী আবরি বিসিং আউলি পুর নাইকরাই কাইচিথাম পুর পরিসর কাইচি নগর পঞ্চায়েত কমিশনী ককথুমরগৈ আগরতলা পুর নাইকরাইনি বুট কেন্দ্র তঙ্গো কাইব্রীরা থামচি চুকু পুর পরিসরনি বিসিংগ যতনি সাই গবাং বুট কেন্দ্র ওংখা ধর্মনগর কাইব্রীচিবা উল নৈংখা উদয়পুর পুর পরিসর থামচিবা নগর পঞ্চায়েতনি বিসিং কাইচি থামকে বুট কেন্দ্র টঙ্গো অমরপুর পানীসাগর তাই সোনামুরা কাইচি সাকাই টঙ্গো কমলপুর বিশ্রামগঞ্জ জিরানিয়া নগর পঞ্চায়েত সাব্রুম নগর পঞ্চায়েত বুট কেন্দ্র টঙ্গো কাইচুকু আকাশবাণী আগরতলা কেন্দ্র অকক্তমা খনাই টংবাইও আকাশবাণী ককতমানে আপডেট মানাবাগ লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপস ফলো খাইটে হডালাম্ব ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এ আই আর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র কক্তমা আপডেট মানাকাই এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গন মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ সেপ্টেম্বর তালে বুসং সাল নুচিছিনি ককটি সালো ফুং দামচি সাওয়া আকাশবাণী মন কি বাত পান্ডব হা কততাই ফাতার হা কতনের লোকরক বাই ককলাম সালেন অব মন কি বাত ফিল সারা থামচি চার বেরামনি পান্ডা মন্ত্রী বক্রক লোকরক ন বরকনি ওয়ানসুমা খাকামা ককরক মন কি বাত রহনানি কবকা মাইগভ ওপেন ফোরাম তাই নম এপস লোকরকনি বরকনি ওয়ানসুমা ককরক রহন মানবাইন আপনার কারিব টোল ফ্রি নম্বর 1800 117

0: 800 নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই বরক কগ্রক রেকর্ড খাই মানবাই না ফোন এবার মেসেজ খাই মানবাই না বসকাং সাল নিচিবা হরনি দামচি সাতামই সতি ব্রীচিবানি বিসিঙ্গ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী লুকু হামক্রাইনি সিমি হাকতর হামক্রাইনি সামুবাই গদালই তাবুক জরা যাইকে বারজা ইয়াচাগৈ লুকু হামক্রাইনি সামুগ বিশি নৈশিবা পুংসুকা সেবাটাই কাহাম নাইকুল মুংনি ওয়ানছু মুংবাই কেন্দ্র হাপাং নুইছাই ব্রীচিসিনি বিসিং বিশিনি বিসিঙ্গ হামজাজাক ভারত সনামতি সালনাহারী চয়ই সামু টাঙ্গি টঙ্গ সেবা সংকল্প টাং বুতাঙ্গ যং তিনি সাইমান লাইন মাই গভ প্লেটফর্মনি সেববাই পি এম জনমননি নাহারমুং বুবাকটাই ববুতৈখে অ টাং বুতাং জনজাতি নুকুনি লংমাও হামক্রানি সেব সনামুই টং খনাদি অবনতি কাইসা ককথু
1: কতরনি জনজাতি নুখুংনি হামক্রাইয় প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান এবা পি এম জনমন কাইসা নাংকুক মাইয়াপ্রি নৈসাই নৈচি থাম বিশি চেংজাকমানি অ তাংবুতাংনি নাহার মুংবুবা গঙ্ঘা হা কতরনি কাইসনি চিবা আলাইদা কেবেল ইংজাক জনজাতি বসংন পি বি টি জি নি নুখুঙ্গ নাংমানি সেপ হগৈডনা কাহাম পাকানক কাহাম তৈনি সেপ চিং ফেরাং লামাতৈ টেলিকমনি কাহাম মানজুমুং রং সাখাম কাহাম চামুংনি সেবরিমানি লগে লগে কাহাম আজিমুংনি ফেব্রিনানি সাকা ফান বক্সিং জাকা অ তাংবুতাংনি বিশিং জুদা জুদা ককচং লাইনকনি কথামুংবাই কাইচিসা নাংকুকমা তাংবুতাং ন মুখাঙ্গ চাসারজাগৈ টঙ্গো আবুনি নাহার মুং কাইসা ন হামক্রাইনি সেব্রিমাবো কেবনো ইয়াকাগ্রিয়া পি এম জনমন জনজাতি দফানি বাকি কিয়ক সানাবো কাইসা কাহামলাম সুমন ভট্টাচার্যনি ককথুম ককতুমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: অ সেপ্টেম্বর তালে বুসং সাল নৈচিচার এডিসি ভিলেজ কমিটি চংমরিনি নাহার জাকমা আমচাইরক হাপাংনি তাংনক দরবানক রং চুবানাই মথা তাই কবুনি যত মথা রকন খলবজাক টঙ্গান হাস্তে হাফুনি বুখাক্তৈ কংমু কাইছ ককটুমা সাকলাইজাকা তাবু নবরতৈবারনি ককটুমা ভারতনি নবরতৈবার বেডেক সাকা বঙ্গোপসাগর আচাইজা খামানি নবর শিবসা মাবাই খনাতাইব গবংখে খামানি নবর শিবসাবনহিনৈ সাইমানজাকা আবো দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ দুইজলং ফাইচিং থাঙ্গি টঙ্গো ফিয়া সালচি সালকা আমচাইনি হাস্তে রগ আবোনি ছিদ্দা ছিদি সাম্পলি ক্লাইগলাখিনে নবরটুবা নাইকুনি সুকাংবারেন ককটমাও সাইমানজাকা বসকাং দাম নৈচিব্রী হাস্তনি বেবাক হাঙ্কর ফেরাং ককৈ ওয়াতে ওয়াই মানুহিনৈ সাকলাইকা নবরটুবা নাইকুং খনা তুংমারি টঙ্গন সাকো থামচিবা ডিগ্রি তাই খামো নৈচিছিনি ডিগ্রি সেলসিয়াসনি গানগিনিও তিনি তুংমারি টঙ্গনি সাকো থামচিবা দশমিক চার ডিগ্রি তাই খামো নৈচিছিনি দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ককটুমা পারিন সঙ্গ ককটুমা বুবাগ্র তৈশ পড়ব কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা দিল্লি কটাল ফেকজনাই মানিন কেবেং মুংনি টাস্ক ফোর্সনি হাস্তেটাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাই রকনি বক্র রকন তুই ফিলটাম বসং কক লামন চেঙ্গেরিবান মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তেনি লুকরকনি বাকি কাহাম সাকনাই মুংনি সেপসাপন মানথগ্রিনা বাকি হাস্তে হাপাং খাবাই খবাই সামু টাঙ্গি টঙ্গো এডিসি ভিলেজ কমিটিনি চংবরিনি ইলেকশন ডিউটিনি বোর্ড নাহার মুং খনানসিমি চেঙ্গজাগান হাস্তেনি বুসকাং আউলিতাই নগর পঞ্চায়েত চংবরিনি বোর্ড কেন্দ্রনি সুনামগ্রামা ভোটার লিস্টনি সাকা তিনি সানমুংটাই কেবেংমুং ইয়াচক জাকা ককটুমা তিনিন বাকি অরণ্য পাইখ্যা উলনি ককটুমা আওয়াইঙ্গান খনা ফুং দামসিনি সতী ব্রীচিও

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে উন্নত চিকিৎসা সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ আজ শেষ হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। তা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। মোট 52টি ব্লকের মধ্যে 38টি ব্লকে ভোট গ্রহণ করা হবে আগামীকাল ও 23 সেপ্টেম্বর। 6টি ব্লকে ইলেকশন

ডিউটি ভোট গ্রহণ করা হবে 23 ও 24 সেপ্টেম্বর। এই ছটি ব্লক হল করবুক, রূপাইছড়ি, অমরপুর, ওম্পি, মাতাবাড়ি এবং ডুম্বরনগর। উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় 8টি ব্লকে ভোট গ্রহণ করা হবে না। এই ব্লকগুলি হল চরিলাম, নলছড়, ডুকলি, বেলবাড়ি, ওল্ড আগরতলা, জিরানিয়া, হেজামারা এবং লেফুঙ্গা। এডিসির 587টি ভিলেজ কমিটির মোট 4597টি আসনের মধ্যে 2954টি আসনে আগামী 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে তিপ্রামথা দলের প্রার্থীরা 1557টি আসনে, বিজেপি 81টি আসনে এবং সিপিআইএম 1টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আগামী 28 সেপ্টেম্বর এডিসির ভিলেজ কমিটি নির্বাচন যে সমস্ত এলাকায় অনুষ্ঠিত হবে সেখানে সমস্ত সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। আসন্ন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনকে সামনে রেখে আজ ঊনকোটি জেলার পেচারথল ব্লকের অন্তর্গত মাছমারা টাউন হলে ভোটকর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার তথা পেচারথলের ভিডিও নবানন চক্রবর্তী, সহকারী রিটার্নিং অফিসার শান্তনু ভট্টাচার্য প্রমুখ। প্রশিক্ষণে 350 জন ভোটকর্মী অংশগ্রহণ করেন। গোমতী জেলাতেও ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোটকর্মীদের আজ দ্বিতীয় দফায় প্রশিক্ষণ দেওয়া হয়। এতে মোট 204 জন ভোটকর্মী অংশ নেন। মাতাবাড়ি ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার অরিজিৎ পাল জানান, এই ব্লকের মোট 88টি আসনের মধ্যে 87টি আসনে ভোট গ্রহণ হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা মোট 247 জন। ব্রহ্মছড়া ভিলেজ কমিটি 1টি আসনে তিপ্রামথা দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজ আগরতলার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকে আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য রাজ্যের কোনো মানুষকেই যেন উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে না যেতে হয়। বর্তমানে রেফারেল রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। রাজ্য সরকারের লক্ষ্য সেই সংখ্যাকে শূন্যের কোঠায় নিয়ে আসা। তিনি বলেন, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতালে মোট 13,50,00,000 টাকা ব্যয়ে নতুন আইসিইউ এবং সিএসএসডি চালু হওয়ার ফলে রাজ্যের মানুষের দ্রুত ও ধারাবাহিকভাবে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে। 203 কোটি টাকা ব্যয়ে জিবিপি হাসপাতালে প্রসূতি মা ও শিশুদের জন্য সুপার স্পেশালিটি ব্লক গড়ে তোলা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, জিবিপি হাসপাতালে 24 ঘণ্টা নিরাপত্তার জন্য অত্যাধুনিক সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে এবং তার জন্য একটি আলাদা ইউনিট গড়ে তোলা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিদ্দে। উপস্থিত ছিলেন বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন মীরা রানী সরকার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে বিজেপির উদ্যোগে আজ গোমতী জেলার পূর্ব গর্জিছড়ায় এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। তিপ্রামথার উদ্যোগে পেরাতিয়া বাজারে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন এডিসির কার্যনির্বাহী সদস্য সি কে জমাতিয়া। জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া ও রামরাইনাড়ি ভিলেজে আইপিএফটির নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লক ব্লকের কোয়াইফাং বাজার, শ্রীকান্তবাড়ি, তুরুমা, কোয়াইফাং ও বীরেন্দ্রনগর ভিলেজে সিপিআইএমের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সিপাহীজলা জেলার মোহনভোগ ব্লকের আনন্দপুর এডিসি ভিলেজে সিপিআইএমের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও বিধায়ক শ্যামল চক্রবর্তী। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে মাদক বিরোধী টাস্কফোর্সের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এ উপলক্ষে তিনি মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে টিভি কমার্শিয়াল প্রকাশ করবেন। এই অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা পারফর্ম করা ANTF কে পুরস্কৃত করা হবে এবং এর পাশাপাশি NCB

0: নতুন করে সাজানো ওয়েবসাইটও চালু করা হবে। এনসিবির আয়োজিত এই দুদিনব্যাপী সম্মেলনে এএনটিএফ এর প্রধানদের পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও অংশীদারদের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে পিএম জনমনের লক্ষ্য এবং কিভাবে এই উদ্যোগ জনজাতি পরিবারগুলির জীবনে উন্নয়নের নতুন সুযোগ তৈরি করছে, আজকের পর্বে এই নিয়ে একটি প্রতিবেদন।
1: দেশের প্রান্তিক জনজাতি পরিবারগুলির উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান অর্থাৎ পিএম জনমন। 2023 সালে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য দেশের 75টি বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী পিভিটি

0: জনজাতি পরিবারগুলির জীবনে উন্নয়নের নতুন সুযোগ তৈরি করছে। আজকের পর্বে এই নিয়ে একটি প্রতিবেদন।
1: দেশের প্রান্তিক জনজাতি পরিবারগুলির উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান অর্থাৎ পিএম জনমান। 2023 সালে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য দেশের 75টি বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী পিভিটিজির পরিবার ও বসতিগুলিতে মৌলিক পরিষেবা পৌঁছে দেয়া। নিরাপদ ও পাকা বাসস্থান, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা ও টেলিকম সংযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা, পাশাপাশি সুস্থায়ী জীবিকার সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন মন্ত্রকের সমন্বয়ে 11টি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। লক্ষ্য একটাই, উন্নয়নের সুযোগ থেকে কেউ যেন পিছিয়ে না থাকে। পিএম জনমান জনজাতি সমাজের জন্য ন্যায়, সুযোগ এবং উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: রাজ্যে আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ আজ শেষ হয়েছে। 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্যে আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা 784। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম, 13টি পুর পরিষদ ও 7টি নগর পঞ্চায়েত। কমিশনের তথ্য অনুযায়ী খসড়া তালিকায় আগরতলা পুর নিগমে ভোটকেন্দ্র 439। পুর পরিষদগুলির মধ্যে সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রয়েছে ধর্মনগরে, 45টি। দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর পুর পরিষদ, 35টি। নগর পঞ্চায়েতগুলির মধ্যে 13টি করে ভোটকেন্দ্র রয়েছে অমরপুর, পানিসাগর ও সোনামুড়ায়। 11টি করে ভোটকেন্দ্র রয়েছে কমলপুর, বিশ্রামগঞ্জ ও জিরানিয়া নগর পঞ্চায়েতে। খসড়া তালিকায় সাবরুম নগর পঞ্চায়েতে ভোটকেন্দ্র রয়েছে মাত্র 9টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং SMS পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। সিপাহীজলা জেলাভিত্তিক অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা আজ বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। এতে সিপাহীজলা জেলার বিভিন্ন বিদ্যালয়ের 40 জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা পাঞ্চালি দেববর্মা। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আগামীকাল আরও তীব্র হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে। তবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সরাসরি এর প্রভাব পড়বে না বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ADC-র ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ আগামীকাল থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে উন্নত চিকিৎসা সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ আজ শেষ হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিষয়টিতে অধিক গুরুত্ব দিতে আহ্বান জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুদিনের এই আলোচনা চক্রের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন,
1: হালকে সময় হুয়ে অনেক প্রাকৃতিক আপদাও নে এ স্পষ্ট কিয়া হে কি ক্লাইমেট ইম্প্যাক্টস কো কম করনে কে লিয়ে সশক্ত ক্লাইমেট অ্যাকশন করনা আবশ্যক। বিশ্ব কা বৈজ্ঞানিক সমুদায় চেতাবনী দে রহে ये क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है। ये सर्वविदित है कि क्लाइमेट चेंज मानव अस्तित्व के अनेक स्तरों पर असंतुलन पैदा करता है। बायोडाइवर्सिटी लॉस, वाटर स्ट्रेस और लैंड डिग्रेडेशन ইসে গেহরাই সে জুড়ে।
0: এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্বন এমিশন নিয়ে বলেন,
2: আজ ভি প্রতি ব্যক্তি কার্বন এমিশন মে ভারত কা যোগদান গ্লোবাল এভারেজ কে আধে সে ভি কম হ্যায়। বিকশিত দেশো মে ভারত কি তুলনা মে ছে গুণা জ্যাদা প্রতি ব্যক্তি কার্বন এমিশন হো রাহা হ্যায়। ভারত এ তথ্য মজবুতি কে সাথ বৈশ্বিক মঞ্চো পর রাখতা হ্যাঁ। মানে হর ভারতবাসী সে কহুঙ্গা আপ ভি দম দিখাইয়ে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সদ্য অফারপ্রাপ্ত যুবাদের বিকশিত ভারত গঠনে বিশেষ ভূমিকা নিতে আহ্বান জানান। রোজগার মেলায় 51,000 অফার বিলির অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে তিনি বলেন,
2: আজ আপ সবই এক এসে সময় মে ভারত সরকার সে জুড়ে হ্যাঁ, জব দেশ এক বহুত বড়ে লক্ষ্য কি ওর আগে বড় রহা হ্যায়। আর ইয়ে লক্ষ্য হ্যায় 2047 তক বিকশিত ভারত বানানে কা। ইসমে আপ জেসে ইউবাও কি বহুত বড়ি ভূমিকা হ্যায়। সরকার মে রহতে হুয়ে আপকো হর বো নির্ণয় লেনা হ্যায় জো বিকশিত ভারত কে অভিযান কো আত্মনির্ভর ভারত কে অভিযান কো নিরন্তর সশক্ত করে। যুবা হোনে কে নাতে বিশেষ তৌর পর অন্য যুবাও কে প্রতি আপকি বিশেষ জিম্মেদারি হ্যায়।
0: ত্রিপুরায় ক্রিকেট একাডেমি তৈরি করতে রাজ্য সরকার 30 একর জমি মঞ্জুর করেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই ঘোষণা দেন।
3: যখন ক্রিকেট একাডেমির কথা আমার কাছে বারবার বলছিল, তো আমি বললাম যে আপনারা এত পয়সা দিয়ে কেন জায়গা কিনতে যাচ্ছেন, আমরাই দেব আপনাকে। এই পয়সাটা যেটা বাঁচবে সেই পয়সাটা দিয়ে আপনারা প্লেয়ার যারা আছেন বা ইনফ্রাস্ট্রাকচার আপনারা ডেভেলপ করুন। এবং সেইভাবে ওনারা আমি বললাম একটা প্রপোজাল দিন, এবং সেই প্রপোজাল আমাকে দেওয়া হয়েছে। সেই প্রপোজালের অনুযায়ী আমি অলরেডি শেখের কোটে একটা অলরেডি 30 একরের উপরে একটা ল্যান্ড অলরেডি আমরা সেটার আমার কাছে ফাইলও এসেছিল, সেটার আমি ফাইলও সই করে দিয়েছি। সেটা কিন্তু আমরা ব্যবস্থা করেছি যাতে একটা ক্রিকেট একাডেমি হয়। আমি নিজেও ক্রিকেট একাডেমি সম্পর্কে আমার একেবারেই ধারণা ছিল না, অন্যান্য একাডেমির ধারণা ছিল, কিন্তু তার জন্য 30 একরের উপরে জায়গার খুব দরকার এবং রাস্তাটাও ভালো জায়গাটাও ভালো। তো সেই জায়গায় যখন সেটা হবে এবং আগামী দিনে এই যে ক্রিকেট একাডেমি নর্থ ইস্টার্ন জোনের বহু ছেলে মেয়েরাও কিন্তু এখানে প্রশিক্ষণ নিতে আসবে, ইভেন ভারতবর্ষের বহু জায়গার মধ্যে, কারণ একাডেমির মধ্যে অনেক সময় সেই সুযোগই আসে না সেখানে প্র্যাকটিস করার জন্য। এবং একটা একাডেমি হলে তার জ্ঞান ধ্যান এভরিথিং বিকাশ করার যা যা দরকার সেটা হবে।
0: ক্রিকেটের জনপ্রিয়তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন,
3: ক্রিকেটের খেলা এখন বর্তমানে যেভাবে সারা ভারতবর্ষে বা ত্রিপুরা না শুধু সারা পৃথিবীর মধ্যে ক্রিকেটকে নিয়ে একটা উন্মাদনা রয়েছে এবং ত্রিপুরাও এর থেকে বাদ যায়নি। তো এই ধরনের এই উন্মাদনার মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকে মাননীয় ক্রীড়ামন্ত্রী এখানে বলেছেন, আমি ওনার সাথে কথা বলছিলাম যে অন্যান্য যেসব খেলা আছে সেটা অ্যাথলেটিক্সে হোক, জিমনাস্টিক্সে হোক, ব্যাডমিন্টন।

0: আকাশবাণী আগরতলা।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা সভা এবং বিকশিত ভারত গঠনে যুবাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।

0: Tony Hawk, any games or sports. তার মধ্যে যেভাবে আমাদের ছেলে মেয়েরা যেভাবে ওখানে যাচ্ছে তার থেকে অনেক অনেক বেশি মাত্রায় ক্রিকেটে কিন্তু মানুষ আসছে, এবং গার্জিয়ানরাও বলছেন যে তা কারণ কেন ক্রিকেট নিয়ে যে এখন সারা পৃথিবীতে উন্মাদনা, এবং ভারতবর্ষ তো বটেই, সেই কারণে গার্জিয়ানরাও বলছেন যে ক্রিকেটে সবাই যেন যুক্ত হয়। আমি বলছি না যে মানে কম্পেয়ার করছি না, কিন্তু এটার অনেক কারণ আছে, আপনারাও জানেন। এটার একটা ওরাই আলাদা এখন ক্রিকেটের বিষয় নিয়ে।
1: এই প্রসঙ্গে তিনি আরো বলেন,
0: ক্রিকেট আমরা সবাই জানি যে ইংল্যান্ডে শুরু হয়েছে বটে, কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে ক্রিকেটকে নিয়ে একটা উন্মাদনা রয়েছে, একটা আবেগ রয়েছে, আনন্দ রয়েছে, আর তার সাথে একটা ভালোবাসাও রয়েছে। এবং টিভির পর্দা থেকে বা বড় বড় স্ক্রিনেও এখন আমরা অনেক সময় যখন ওয়ার্ল্ড কাপ হোক ইত্যাদি যখন বড় বড় খেলাগুলো হয়, আমরা রাস্তার মধ্যে পর্যন্ত বসে যাই খেলা দেখার জন্য। এবং এটার সাথে আমাদের যে মনের একটা মিল সেটা ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে রয়েছে। ভারতবর্ষের ইতিহাসে ক্রিকেট জগতে আজকে যদি আমরা সুনীল গাভাস্কারের নাম করি, আজকে যদি কপিল দেবের নাম করি, সচিন তেন্ডুলকরের নাম, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে এবং মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এক একটা কিংবদন্তি নাম শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে, তারা যেভাবে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের যেভাবে অনুপ্রেরণার জায়গা ওনারা করে নিয়েছেন, এটা এটা ভাবা যায় না। এখন
1: মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরাতে প্রতিভার অভাব নেই।
0: আমি সব জায়গায় সবসময় বলি ত্রিপুরাতে কিন্তু ট্যালেন্টের অভাব নেই যে কোনো স্তরে, খালি তাদের বুস্ট আপ যদি করা যায় এবং ইনফ্রাস্ট্রাকচার যদি দেওয়া যায় তাহলেই হবে। যে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের খুব প্রয়োজন আমাদের। এর আগেও আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, ওনারা এখন সেই কাজটা ওনারা করছেন, যে কৈলাস শহরে বিলুনিয়াতে এবং জিরানি এবং অন্য আরও অনেক জায়গার মধ্যে অল ওয়েদার ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ড, যেটা আমাদের সময় আমি ডিসিশন নিয়েছিলাম আমরা, সেখানে সেই কাজটা ওনারা করছেন, আরও অনেক জায়গায় করবেন।
1: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এক সেমিনার রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা বলেন,
2: বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI শুধু একটি প্রযুক্তির বিষয় নয়, এটি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা এবং সামাজিক উন্নয়নের সঙ্গে গভীরভাবে যুক্ত। নারী শিশুদের জন্য AI যেমন নতুন নতুন সুযোগ করে দিচ্ছে, সেরকম কিন্তু কিছুটা ঝুঁকিও রয়েছে। প্রথমত নারীর অধিকার ও ক্ষমতায়ন, AI ব্যবহার করে ইচ্ছে করলে নারীরা ঘরে বসে শিক্ষা, দক্ষতা, প্রশিক্ষণ, ব্যবসা পরিচালনা, ডিজিটাল মার্কেটিং এবং কর্মসংস্থানে নতুন সুযোগ পেতে পারে।
1: সংবাদ বিচিত্রা এখানেই শেষ হলো। সম্পাদনা আদিত্য দত্ত, গ্রন্থনা ও প্রস্তুতি সহায়তায় সরজু চক্রবর্তী।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন আর্থ ছবি থেকে জগজিৎ সিং এর কণ্ঠে।

গানখানি শুনছিলেন সাথ সাথ এ ছবি থেকে জগজিৎ সিং এবং চিত্রা সিংয়ের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন চিত্রা সিংয়ের কণ্ঠে আর্থ ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন হিন্দি গান, হিন্দি ছবির গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পী কণ্ঠে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান শিল্পী রূপঙ্কর।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন, শিল্পী ছিলেন রূপঙ্কর। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন, শিল্পী ছিলেন অগ্নিভব বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে স্পটলাইট।

উঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে। দেবতাও এদেশে মানুষ হয়েছে জানি, মানুষকে দেখি গণদেবতার বেশে।

ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে মানুষকে দেবতা রূপেও পূজো করা হয়, যেখানে মানুষের জন্য মানুষের ভালোবাসাই ভারতবাসীর প্রকৃত ধর্ম। আর তাই তো বলে, সব তীর্থের আঁকা বাঁকা পথ ঘুরে প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে। গঙ্গা যমুনা ভাগীরথীর দেশ আমাদের ভারতবর্ষ। আ সমুদ্র হিমাচল থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল। আবহাওয়া থেকে শুরু করে ভাষা, সংস্কৃতি, জাতি, ধর্ম, আচার অনুষ্ঠান সব কিছুই একে অপরের থেকে অনেক আলাদা। এত আলাদা সব ধরন, এত ভিন্নতার মধ্যেও ভারতে বাজে একতার সুর। আমরা একসাথে বলি বন্দে মাতরম, এক সুরে গাই জনগণ মন। বৈচিত্র্যের মধ্যেও রয়েছে এখানে সাংস্কৃতিক সংহতি। প্রচুর বৈপরীত্য থাকা সত্ত্বেও অসংখ্য সেতুর বন্ধনে এই দেশে ঐক্য বিরাজ করছে। আর তাই ভারতীয় সমাজ সভ্যতার স্বরূপ উন্মোচনের প্রয়াসে ভিনসেন্ট স্মিথ লিখেছেন ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। পৃথিবীর বুকে বৃহত্তম মহাদেশ এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ভারতবর্ষ আমাদের দেশ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ এই দেশটি পৃথিবীর বুকে আশ্চর্য ভৌগোলিক অবস্থানের কারণে একটি উপমহাদেশ হিসাবেও পরিচিত। পৃথিবীর বুকে ভারতবর্ষের এক সুপ্রাচীন এবং গৌরবময় ইতিহাস আছে। এই বিশ্বে প্রাচীনকাল থেকে যত সভ্যতা গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সভ্যতা হচ্ছে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি। খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে থেকে ভারতবর্ষের বুকে এক অন্যতম সংস্কৃতি গড়ে উঠেছিল। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সংস্কৃতি। তারপর থেকে কালের নিয়মে বহু ছোট বড় সংস্কৃতি ভারতবর্ষের সভ্যতার স্রোতে বিলীন হয়ে গেছে। পরবর্তীতে স্থান নিয়েছে অন্য এক নতুন সভ্যতা, গড়ে উঠেছে নতুন সংস্কৃতি। যেমন একসময়ে বৈদিক সভ্যতার পতন ঘটেছে এই দেশের বুকে, এবং তারপর মৌর্য বংশ, গুপ্ত বংশ, কুষাণ বংশ প্রভৃতি বৃহৎ সাম্রাজ্যের উত্থান ঘটেছে এবং ভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যময় আবহে পরিপূর্ণ হয়েছে ভারতবর্ষ। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের সভ্যতার টানে এসেছে শক, হুন, পারসিক, গ্রিক নানান জাতি। এরপর এসেছে মধ্য এশিয়ার মুসলমানেরা। এরপরে এসেছে ব্রিটিশ। গিরিপথ, সমুদ্রপথে বহু বিদেশি যেমন অভিযান চালিয়ে এসে পৌঁছেছেন ভারতে, তেমনি বহু বিদেশি পর্যটক এবং ধর্মপ্রচারক এখানে এসেছেন তাদের নিজস্ব মতবাদ নিয়ে। তাদের সকলের কণ্ঠে বৈচিত্র্যময় ভারতে ঐক্যের জয়গানই ধ্বনিত হয়েছে বারবার। এই ভারতেই শক, হুন, দল, পাঠান, মোগল এক দেহে হল লীন। পৃথিবীর সকল প্রকারের মানুষের মিলনে আমাদের ভারতবর্ষ হয়ে উঠেছে মহান। আমাদের দেশের যেমন এক সুপ্রাচীন ইতিহাস আছে, তেমনি রয়েছে সেই প্রাচীনকাল থেকে বয়ে আনা এক মহান ঐতিহ্য। এই ভারতবর্ষের মাটিতেই জন্ম নিয়েছেন গৌতম বুদ্ধ, মহাবীর, শ্রী চৈতন্য, গুরু নানক, স্বামী বিবেকানন্দ। এই মাটিতেই জন্ম নিয়ে এই দেশকে

বিশ্ব বরেণ্য করে তুলেছেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ। 130 কোটি মানুষের এই দেশে একটাই পরিচয়, ভারতবাসী।

0: এই দেশের একদিকে যেমন রয়েছে হিমালয়ের সুউচ্চ পর্বতশ্রেণী, তেমনি রয়েছে সাগর, উপসাগর, মহাসাগর। ভারতবর্ষের উত্তর পূর্বে যেমন রয়েছে চেরাপুঞ্জির মতো পৃথিবীর সবথেকে আর্দ্র অঞ্চল, তেমনি পশ্চিমে রয়েছে রাজস্থানের উষ্ণ ও শুষ্ক থর মরুভূমি। দক্ষিণে যেমন রয়েছে মালভূমি, উত্তরে রয়েছে উচ্চভূমি, আবার পূর্বে সমভূমি। ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত রাজ্যে বাস করেন বিভিন্ন ভাষাভাষীর মানুষ। তাদের ভাষা, ধর্মবিশ্বাস, নৃত্যকলা, সঙ্গীত, স্থাপত্যশৈলী, খাদ্যাভাস, পোশাক পরিচ্ছদ সঙ্গে সব কিছুই আলাদা। তবে এক রাজ্যের সাথে অন্য রাজ্যের সংস্কৃতির মেলবন্ধন হয় ভারতীয়দের মাধ্যমে। ধরুন কারো জন্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র ভিন্ন, কাজেই তার নিজস্ব সংস্কৃতির সঙ্গে মিশে যায় তার পারিপার্শ্বিক সংস্কৃতি, এবং এই দুই সংস্কৃতির মেলবন্ধনে আমরা বাধা পড়ে যাই। আজ এমনই দুই রাজ্যের মেলবন্ধনের কথা বলবো আপনাদের, যেই দুই রাজ্যের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল থাকলেও অনেক ক্ষেত্রে আবার অমিলও রয়েছে, তবে তার মধ্যেও রয়েছে একতার সুর। সেই সুরের টানেই আমরা পৌঁছে গেলাম ত্রিপুরার উইমেন্স কলেজে। সেখানে আমরা কথা বললাম সেই কলেজের অধ্যাপক ডক্টর অরুণ মুখোপাধ্যায়ের সঙ্গে, যার জন্ম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়, কিন্তু কাজের সূত্রে প্রায় 15 বছর ধরে তিনি তার পরিবারকে নিয়ে রয়েছেন ত্রিপুরায়, আপন করে নিয়েছেন এখানের সংস্কৃতিকে। যে যখন তিনি জানতে পারলেন যে তার কর্মক্ষেত্র ত্রিপুরা, সে সময়ের অনুভূতি কি ছিল তিনি বলেন।
1: যখন জানতে পারলাম যে আমার কর্মক্ষেত্র ত্রিপুরা, সে সময়ের অনুভূতিটা একটু মিশ্রিত ছিল। জানতাম যে ত্রিপুরা মূলত বাংলাভাষী একটি স্টেট, কিন্তু সেখানে অনেক জাতি জনজাতির মিশ্রণ আছে, এবং নর্থ ইস্ট সবচেয়ে বড় ব্যাপার, এটার ইতিহাসটা একটা বিচিত্র ইতিহাস ছিল একটা সময়, সেই কারণে একটু মিশ্রিত অনুভূতি ছিল, কিছুটা ভয় কিছুটা কৌতূহল, এই মেশানো, কিন্তু ওভারঅল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আকর্ষণ।
0: তার কাছে আমরা জানতে চাই যে ত্রিপুরায় আসার আগে ত্রিপুরাকে নিয়ে কি ধরনের ভাবনা ধরা দিত তার মনে, তিনি বলেন।
1: ত্রিপুরায় আসার আগে ত্রিপুরাকে নিয়ে একটা বিশেষ ধরনের ভাবনা ছিল, যে কথাগুলো আগেও বলেছি। সেটা চেয়েও আরও একটা যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সান্নিধ্য ধন্য ত্রিপুরা, এই ধারণাটা বা এই বিষয়টা সম্পর্কে আমি আগেই অবগত ছিলাম, এবং আমরা ছোটবেলাতেও বিভিন্ন সময়ে নাটক, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। রবীন্দ্রনাথের বিসর্জন আমরা যখন ছোট ছিলাম, মণিমেলা ছিল যেটা পরবর্তীকালে কিশোর বাহিনীতে পরিবর্তিত হয়েছে, সেখানে সেই ত্রিপুরা নিয়ে সেই গল্পের মধ্যে সেই শিশু বয়সেই আমাদের একটা ধারণা তৈরি হয়েছিল। পরবর্তীকালে জেনেছি যে ত্রিপুরার একটা রাজন্য ইতিহাস আছে, ত্রিপুরার রাজাদের কথা জেনেছি, পড়েছি, শুনেছি, তো সেই নিয়ে সব মিলিয়ে কিন্তু ত্রিপুরা সম্পর্কে একটা ইতিবাচক ভাবনাই আমার মনে ছিল বরাবরই।
0: তাকে আমরা প্রশ্ন করি যে যখন ত্রিপুরার মাটিতে পা রাখলেন, নতুন করে জানতে শুরু করলেন ত্রিপুরাকে, তখন আপনার ভাবনা আর বাস্তবে কি কি মিল এবং অমিল পেলেন, উত্তরে তিনি বলেন।
1: ত্রিপুরায়

0: মাটিতে প্রথম পা রাখার পরেই যেটা প্রথমেই মনে হয়েছে যে আগে যেটা শুনেছি ত্রিপুরা খুবই ছোট্ট একটা রাজ্য, এবং আমাকে একজন বলেছিলেন একটা কথার কথা যে আগরতলায় আমরা সবাই সবাইকে চিনি। কাজে যখন আমি বিমানের থেকে নামলাম এবং আমার প্রথম যে কর্মস্থল কয়লা শহরের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম, তখন কিন্তু অবাক হয়েছিলাম যে এত ছোট তো মনে হচ্ছে না। আগরতলা দেখে সুন্দর একটা সাজানো গোছানো শহর, রাস্তাও সেরকম ঝাঁ চকচকে চওড়া রাস্তা, এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য তো তুলনাই নেই। তখন তো রেল অতটা প্রচলিত ছিল না, মিটার গেজ ছিল। আমি যে সময়ের কথা বলছি, আমি তো গাড়িতেই গেছি, অনেকটাই রাস্তা। তখন দেখে ভালো লেগেছিল, মোটামুটি ভেবেছিলাম যে কিরকম কি জায়গা হবে। আর যে হিল স্টেট, তার যে একটা পার্বতী ত্রিপুরার একটা নিজস্ব সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য কিন্তু দুচোখ ভরে উপভোগ করেছি যখন আমি গেছি গাড়িতে প্রথমবার।
1: আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, আপনার জন্ম এবং বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দুটো রাজ্যের মধ্যে কিছু মিল থাকলেও অনেক ক্ষেত্রে অমিল রয়েছে, নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছেন? তিনি বলেন,
0: দেখুন ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, আমার জন্ম এবং বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মধ্যে মিলের ব্যাপারে তো আগেই বলেছি, অমিল তো কিছু থাকবে। কেন, জনগোষ্ঠীর বিন্যাস, ভৌগোলিক অবস্থান, সমতল এবং পাহাড়। আমাদের এধারে যেমন সামুদ্রিক ব্যাপারটাও রয়েছে, সমুদ্রও আছে, এটা তো উধারে নেই। তাহলে বিভিন্ন জায়গায় মানুষের জীবন ধারার এক একটা প্রকৃতি আছে, ঠিক আছে। ওখানে একটা বড় অংশের মানুষ ত্রিপুরায় দেখছি যে পার্বতী ত্রিপুরার একটা অংশ, নিঃসন্দেহে এটা অনেক ইতিহাস বহন করে। এখানকার মানুষরা অনেক কর্মঠ, তারা অনেক সংগ্রাম করেছেন প্রাকৃতিক কারণের জন্য, ভৌগোলিক অবস্থানের জন্য, ঠিক আছে। আজকে বিভিন্ন সময় সরকার তাদের জন্য চেষ্টা করেছে, এখনো তারা করে চলেছেন, নিরন্তরভাবেই তারা করে চলেছেন যে জনজাতিদের যাতে জীবন যাত্রার মানটা আরো বাড়ে। তার সাথে বাঙালিরা তো রয়েছেন তাদের কৃষ্টি এবং ঐতিহ্য নিয়ে। আর যে কথাটা আমি আগেও বিভিন্ন প্রসঙ্গে বলেছি যে একটা খুব সুন্দর একটা হারমোনিয়াস রিলেশন এই ত্রিপুরায় আমি দেখতে পাই বিভিন্ন জনগোষ্ঠীর মানুষদের মধ্যে। আর এই জিনিসগুলো যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটা বৃহৎ রাজ্য, তো ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখতে গেলে দুটো বড় জেলা মানেই তো আমাদের ত্রিপুরার ভৌগোলিক আয়তন, কিন্তু সেটাই তো সব কথা নয়। দেখতে হবে সেখানে যেমন এখানে বিভিন্ন মানে ধরনের পশ্চিমবঙ্গের শিল্পের পরিকাঠামো রয়েছে, সমতলের অনেক রয়েছে, কলকাতাটা কাছাকাছি, ঠিক আছে না। তাহলে এই সব ক্ষেত্রে যেমন মানুষের জীবনযাত্রা এবং প্রায়োরিটিটা একটু অন্যরকম হয়ে যায়, অনেক রকম তাদের অকুপেশন বা কলিং এর ব্যাপার আছে। ত্রিপুরায় তো সেটা প্রত্যাশা করা স্বাভাবিক নয়, সেখানে ভৌগোলিক অবস্থান, খনিজ পদার্থের কতটা অ্যাভেলেবিলিটি আছে, তারপরে যে আমাদের দেখছি যে বিভিন্ন শিল্প স্থাপনের কতটা ফিজিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সেগুলো নিয়ত এক্সপ্লোর করছেন, আর এগুলো আছে। আর ত্রিপুরার মতো ছোট জায়গায় যেমন কিছু কিছু ভালো ভালো, যেমন স্বাস্থ্যক্ষেত্রেও একটা বিরাট বৈপ্লবিক কিছু কিছু পরিবর্তন হচ্ছে, এমনও শোনা যাচ্ছে এইমস হবে না কিন্তু রিমস এর ধাঁচে এখানে ভবিষ্যতে হয়তো কোনো হসপিটালও হতে পারে, এটা যেমন একটা দিক আছে। তেমনি আজকাল তো চাকরি বাকরির কথা যদি বলা যায়, তাহলে তো পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার তুলনাটা করা যায় না। আর এটাও ঠিক যে সর্বত্রই দেখা যাচ্ছে যে চাকরির আজকাল যে ট্র্যাডিশনাল কনসেপ্টগুলো, সরকারি বেসরকারি, এগুলো কিন্তু বদলে যাচ্ছে। তো সরকারি বেসরকারি বলে বিশেষ তফাত নেই, এমপ্লয়াবিলিটি অনেক জায়গাতে আছে। আজকাল অনলাইনের যুগে আমাদের সামনে দিগন্ত খুলে গেছে, সেটা যেমন এখানের মানুষরাও অ্যাভেল করতে পারে, সারা ভারতের মতো পশ্চিমবঙ্গেও মানুষরাও সেটা অ্যাভেল করতে পারে। আর যানবাহনের ব্যাপারগুলো কিছু কিছু আছে, তাও তো দেখছি যে খুবই সাম্প্রতিক অতীতে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছেন, সুপারফাস্ট ট্রেন, বন্দে ভারত ইত্যাদি, এগুলো যান ব্যাপার আসছে। সুতরাং সব দিক দিয়ে ত্রিপুরা, এই একটা স্লোগান আজকাল শুনি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নিঃসন্দেহে সেটা অনেকটাই সেদিকে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে।
1: নিজেকে ত্রিপুরায় মানিয়ে নিতে আপনার কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে?
0: চ্যালেঞ্জ সেই ক্ষেত্রে আমি কিছু বিশেষ উপলব্ধি করিনি, তবে ছাত্রদের মধ্যে যে একটা যে জনগোষ্ঠী একটা বিন্যাসের একটা ফারাক রয়েছে, এই জিনিসটা অবশ্যই, যেমন বাঙালি এবং যে ট্রাইবেল ছাত্র

0: এদের মধ্যে যে একটা যে প্যাটার্ন, এই প্যাটার্নটা আমাদের ওখানে তো আমরা বিশেষ পাই না, তাই এগুলো আমি এনজয় করেছি। চ্যালেঞ্জের কোনো প্রশ্ন নেই, কেননা কমিউনিকেশন বা কোনো রকম যে ভাবের আদান প্রদান এসব দিক থেকে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন এখানে আমি হইনি।
1: তার কাছ থেকে আমরা জানতে চাই যে ত্রিপুরায় অনেক ধর্মাবলম্বীর মানুষের বাস, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজের মতো করে কিভাবে সেই বৈচিত্র্যে ঐক্য তিনি খুঁজে পেয়েছেন। উত্তরে তিনি বলেন,
0: হ্যাঁ অবশ্যই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে ধারণাটা, এই ধারণার বোধহয় একটা শ্রেষ্ঠ নিদর্শন হবে ত্রিপুরা, যেখানে এত ধর্ম, জাতি, ভাষা এবং বিভিন্ন বিশ্বাস অবলম্বী বিভিন্ন মানুষ তারা কয়েক দশক ধরে একসাথে বসবাস করছেন। এবং আরেকটা ব্যাপার যেটা আমি দেখেছি, যেটা আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ান মটো, যে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সাধারণ জীবন চর্চা কিন্তু উচ্চ আদর্শবোধ, প্রতিনিয়ত যে চেষ্টা করে যাওয়া, এই জিনিসটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপনের প্রধান সহায়ক শক্তি, এই ভাবধারা, এই মূল্যবোধ। তো এটা আমি ত্রিপুরাতেও দেখেছি, সারা ভারতবর্ষের সাথে তালে তাল মিলিয়ে ত্রিপুরাও আরও উন্নতির শিখরে পৌঁছাক। আজকের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কেবলমাত্র স্লোগানই সীমাবদ্ধ না থেকে বাস্তবে সেটা প্রতিফলিত হোক, এই বিশ্বাস এবং আশা আমি রাখি।
1: তার কাছ থেকে জানতে চাই ত্রিপুরাতে তার সব থেকে ভালো লাগার বিষয় কি। তিনি বলেন,
0: এক্ষেত্রে বলতে হবে সবচেয়ে যেটা ভালো লাগে একটু অন্যরকম বিষয়, সেটা হচ্ছে মানুষের সরলতা। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ মানুষ হিসেবে আমি এখানে এসে দেখেছি গত 12 বছরের আমার সমস্ত অভিজ্ঞতাগুলোকে যদি ম্যাগনেটে ধরা হয়, তাহলে একটা জিনিস দেখেছি যে এখানকার মানুষের মনের মধ্যে যে ত্রিপুরার যে একটা মনন রয়েছে, এখানে কিন্তু জটিলতার সংখ্যাটা খুব কম, এবং তারা বাইরের মানুষকে ভালোবাসে, বাঙালিকে তো খুবই আপন করে নেয় তারা, পশ্চিমবঙ্গের বাঙালি। এবং পশ্চিমবঙ্গের মানুষ মানেই এখানকার একটা ধারণা হচ্ছে আমরা কলকাতার লোক, যদি আমরা গ্রাম বাংলার লোক, আমি যেমন ব্যক্তিগতভাবে বাঁকুড়া জেলার মানুষ। তো এটা আমার ভালো লেগেছে, মানুষের সরলতা এবং তাদের যে আপন করে নেওয়ার ক্ষমতাটা, এটা নিঃসন্দেহে আমার মন টেনেছে।
1: তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে এত বছর ধরে তো ত্রিপুরায় আছেন, এমন কোনো গল্প যা আপনার মনের চিলে কোঠায় আজন্ম যত্নে তুলে রাখতে চান। তিনি সেই গল্পে আমাদের বলেন,
0: এই প্রশ্নের উত্তরে আমাকে একটু স্মৃতি কথায় যেতে হয়। সেটা হচ্ছে, আমি প্রথমে তো কৈলাস শহর কলেজের অধ্যাপক হিসেবে এখানে ত্রিপুরাতে আসি। ওখানে থাকাকালীন আমার একটা ঘটনা খুব মনে দাগ কেটে গেছিল, সেটা হচ্ছে ওখানে একটি ডিস্ট্রিক্ট লাইব্রেরির পেছনে যেটা বর্ডার আছে একটা ভারত বাংলাদেশ তার কাটা, তো ওখানে আমার মনে আছে একটা দিন আমি বেড়াতে গিয়েছিলাম, দেখেছিলাম দুই পারি কিছু মানুষ, স্পষ্টতই তারা একটাই পরিবারের বিভক্ত মানুষ, কাটা তারে বিভাগ এনে দিয়েছে তাদের মধ্যে, দুই পাশে দাঁড়িয়ে কথা বলছেন, কয়েকজন বয়স্ক মানুষ ছিলেন, বৃদ্ধ বৃদ্ধা ছিলেন, তারা কিন্তু কান্নাকাটি করছিলেন আর কি। খানিকক্ষণ আমি ছিলাম, তারপরে দৃশ্যটা এতটাই মনটাকে ভারী করে দিল, আমি সরে গেছিলাম সেখান থেকে। তো এই ব্যাপারটা আমার মনে কিন্তু দাগ কেটে গেছে। কেন, আমাদের ওয়ার্ডসওয়ার্থের একটা কথা আছে না, যে হোয়াট ম্যান হ্যাজ মেড অফ ম্যান। আজকে রাষ্ট্রীয় প্রয়োজন হোক, রাজনৈতিক কারণেই হোক, বিভিন্নভাবেই হোক, কাঁটাতারের যে সীমান্ত, এটা তো একটা অনিবার্য নিয়তি, কিছু করবার নেই। কিন্তু জীবনের এই যে কতগুলো দিক, দেশভাগের যন্ত্রণা, এই ব্যাপারগুলো আমাদের রক্তে রক্তে খেলা করে। তো যারা ভুক্তভোগী তাদের মধ্যে এখানে যারা আছেন তাদের কথা ভেবেই বলছি, এই ব্যাপারটা কিন্তু আমার মনে রয়ে যাবে, এই ঘটনাটা ভোলা কঠিন।
1: তার কাছ থেকে জানতে চাই যে এখন যখন অন্য কোনো রাজ্যে তিনি ঘুরতে যান বা কোনো কাজে যান, ত্রিপুরার কোন বিষয়গুলো তিনি মিস করেন। তিনি বলেন,
0: অবশ্যই অন্য রাজ্যে ঘুরতে গেলে এতটা জনবিন্যাসের এতটা বৈচিত্র্য তো দেখি না, এবং মূলত যে বাংলা ভাষার যে প্রাধান্য একজন বাঙালি হিসাবে, এটা তো একটা অন্য একটা শ্লাঘার জন্ম দেয়, ঠিক না? তো এটা স্বাভাবিকভাবেই আমরা অন্য রাজ্যে পাই না, সেখানে ঘুরতে গেলেও এই ব্যাপারগুলো মিস করি। দীর্ঘদিন ত্রিপুরায় আছি, আজকে পশ্চিমবঙ্গের থেকে বাইরে গেলেও যে জিনিস

0: মিস করতাম ত্রিপুরা থেকে গিয়েও। এই যে মিস করছি এই বিষয়টা, যে বাঙালির অস্তিত্ব বা ওই ব্যাপারগুলো, এটা এই ত্রিপুরায় থেকেও যখন ত্রিপুরা থেকে বাইরের অন্য কোনো রাজ্যে যায় বা অন্য কোথাও যায় একই উপলব্ধি।
1: তার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে ভবিষ্যতে তিনি ত্রিপুরাকে কিভাবে দেখতে চান। তিনি বলেন,
0: আগামী 10 বছরেও ত্রিপুরাকে দেখতে চাই যেভাবে সে বিভিন্ন দিক থেকে শিক্ষায়, তারপরে বিভিন্ন পণ্য আমদানি ইত্যাদিতে, যেমন কুইন আনারস এবং বেতের কাজ ত্রিপুরার বিখ্যাত। এছাড়াও আমরা দেখছি যে ত্রিপুরার অনেক ছেলে মেয়ে বিভিন্ন ক্ষেত্রে, এমনকি কিছুদিন আগে চন্দ্রযান যে অভিযান, সেখানেও তাদের অংশীদারিত্ব ছিল। তো এই ব্যাপারগুলো খুবই আনন্দ দেয়। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী 10 বছরে পূর্ণতা পাক, এই প্রার্থনা জানাই।
1: তার কাছ থেকে একদম শেষে আমরা জানতে চাই যে বৈচিত্র্যময় ভারতবর্ষে আমরা সকলে ঐক্যের জয়গান গাই, সেই সুরে সুর মিলিয়ে তিনি কি বলবেন। তিনি বলেন,
0: হ্যাঁ, ভারতবর্ষে আমরা ঐক্যের জয়গান গাই, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ, এই কথা তো আমরা বলি। জগৎ সভায় ভারত তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেইছে এবং পার্বতী ত্রিপুরাও আজকে কিন্তু খুব পিছিয়ে নেই ভারতের মেন স্ট্রিম ইন্ডিয়ার ক্ষেত্র ধরে। ত্রিপুরাও কিন্তু তার ছোট রাজ্য হিসাবে বিভিন্ন দিক দিয়ে তার শ্রেষ্ঠত্ব দাবি করে চলেছে। সুতরাং বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমি তো আগেই বলেছি আমাদের বিভিন্ন কথাবার্তায় উঠে এসেছে যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য, তাদের ভাষা, ধর্ম, পোশাক, তার সাথে বাঙালিরা বাঙালিয়ানাও তো আছেই। সুতরাং এইসব নিয়েই, বাঙালি প্রাধান্য নিয়েও অন্যান্য জনগোষ্ঠীরা তাদের নিজস্ব যে বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হওয়ার দিকে, তাহলে সেক্ষেত্রে বৈচিত্র্যময় ভারতের মধ্যে যে ঐক্যের জয়গান আমরা গাইছি, স্বাভাবিকভাবেই ত্রিপুরাও সেই গানে সমবেত হয়েছে এবং সে আরও নিজের অস্তিত্ব প্রমাণ করবে সব দিক থেকে, তার শ্রেষ্ঠত্ব জাহির করবে, এই প্রার্থনা জানাই।

ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই দেশের মূল মন্ত্র। প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি এখানে বসবাসকারী মানুষের মধ্যেও সেই বৈচিত্র্য বিরাজমান। স্বাভাবিকভাবেই জাতপাত ধর্মাধর্মের ভেদাভেদ ভুলে সকলেই একসাথে বাস করেন এই দেশে, আর সেখানেই পূর্ণতা পায় ভারতবর্ষ। যুগের পর যুগ এভাবেই একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের ভিত্তিতেই এগিয়ে চলেছে দেশ। তাই গর্বের সাথে আমরা উচ্চারণ করি আমরা ভারতবাসী, আমরা একসাথে প্রণাম করি আমাদের দেশমাতৃকাকে, বলে উঠি, জননী মোর জন্মভূমি তোমার পায়ে নোয়াই মাথা, স্বর্গাদপি গড়ি ওষি স্বদেশ আমার ভারত মাতা।

0: খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি SEPA সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোলড জাতীয় সড়কের পরিকল্পনা ও নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। রাশিয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া 57.83% ভোট পেয়ে এগিয়ে আছে। এশিয়ান গেমসে শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। ব্যাডমিন্টনে ভারত পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসি বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ড ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য ও পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের MSME, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন। এই চুক্তির অধীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খাতে নিউজিল্যান্ড ভারতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে মন্ত্রী জানিয়েছেন।
1: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force and also facilitates significant investments.

0: $20 billion over the next 15 years from New Zealand to India.
1: ভারত ও কানাডার সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকুরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। মন্ত্রক জানিয়েছে, এই APU হল অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস। একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য ব্যবস্থাপনার কাজেও এটি সহায়ক হবে। ভারত ও মঙ্গোলিয়ার অষ্টাদশ যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে এই মহড়া আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পর্যটন স্তরের বার্ষিক মহড়া নোমাডিক

0: ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস, একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য ব্যবস্থাপনার কাজেও এটি সহায়ক হবে। ভারত ও মঙ্গোলিয়ার অষ্টাদশ যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফেন্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে এই মহড়া আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পর্যটন স্তরের বার্ষিক মহড়া নোমাডিক এলিফেন্ট প্রতি বছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিধান অনুযায়ী শহরতলি ও পার্বত্য এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনার কাজে দুদেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনা ও নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে তৈরি হতে চলা 4 ও 6 লেনের সমস্ত গ্রিনফিল্ড এবং ব্রাউনফিল্ড হাইস্পিড অ্যাক্সেস কন্ট্রোলড জাতীয় মহাসড়কের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য হবে। দ্রুতগতির জাতীয় মহাসড়ক করিডরের অভিন্ন ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কয়েকটি গুদাম থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রকের একটি মার্কেটিং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। ভৈরন্দা তহসিলের একটি গুদাম পরিদর্শনের সময় ওই আধিকারিক 1 লক্ষ টাকা এবং বেড়াখেরি গ্রামের অপর একটি গুদাম থেকে 60,000 টাকা দাবি করেন। ভর্তুকির আবেদন দ্রুত মঞ্জুর করে দেওয়ার বিনিময়ে এই অর্থ চাওয়া হয়েছিল বলে অভিযোগ। জাতীয় বয়োবৃদ্ধ সহায়তা যোজনার অধীনে 2017-18 অর্থবর্ষ থেকে 2025-26 পর্যন্ত 8,53,000-এর বেশি প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে 46 লক্ষেরও বেশি সহায়ক সরঞ্জাম। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক জানিয়েছে, অটল বয়ো অভ্যুদয় যোজনা অভয়ের আওতায় প্রবীণ নাগরিকদের চলাফেরার সুবিধা, স্বনির্ভর জীবনযাপন এবং সময় মতো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের প্রসঙ্গে এবারে বিষয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার মৎস্য ক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে 9 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরিরও অনুমোদন দেওয়া হয়েছে। নিউ টাউনের তাজ তাল কুটিরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন, রাজ্যে গত 5 বছরে মৎস্যক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসেই সম্পন্ন হয়েছে।
1: उनका मानना था कि रोड अगर बन जाएगा तो लोग जागरूक हो जाएंगे और जब जागरूक हो जाएंगे तो हमको कौन वोट देगा, इसलिए उसको जागरूक मत होते तो हमको लगता है बंगाल की सरकार को भी था कि ये सशक्त हो जाएंगे, सुदृढ़ हो जाएंगे तो फिर उनको कौन वोट देगा। लेकिन आज मुझे खुशी है कि माननीय शुभेंदु अधिकारी जी के नेतृत्व में बंगाल में काम हो रहा है। हम लोगों ने आज समीक्षा किया, पिछले 5 साल में जो काम नहीं हुआ वो पिछले 4 में।
0: পশ্চিমবঙ্গ, গুজরাট এবং আসাম এই 3 রাজ্য থেকে মোট 500 টন ইলিশ মাছ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করা হয়েছে বলেও রাজীব রঞ্জন সিং জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্বতন সরকারের সংকীর্ণ রাজনীতির কারণে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছে।
2: বিগত সরকার, ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সমস্ত স্কিমগুলি চালু করেছেন তাতে অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে থাকলেও পারফরমেন্স খুব পুয়ার পারফরমেন্স ছিল। মাননীয় মন্ত্রী এই রাজ্যে এসেছেন ফিশারম্যান ফিশারিজ ডেভেলপমেন্ট করার জন্য, এই রাজ্যের সার্বিক উন্নতির জন্য।
0: শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি বদলানোই এখন রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। একসময় সিঙ্গুর পরবর্তী পরিস্থিতির জেরে শিল্পপতিদের মধ্যে যে অনীহা তৈরি হয়েছিল তা কাটিয়ে নতুন বিনিয়োগ টানতে দেশ বিদেশে সক্রিয় প্রচার চালানো হবে বলে স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। কলকাতায় আজ ICMAI আয়োজিত রাইজ বেঙ্গল পাওয়ারিং দ্য জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত @2047 অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বিভিন্ন জায়গায় গিয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন। এদিকে রাজ্যে শিল্প বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আলাপ আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুম্বাই গিয়েছেন। সেখানে শিল্পপতি অনন্ত আম্বানির সঙ্গে তিনি বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ভোটার

0: তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে, তা বাড়িয়ে অন্তত 42টি করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। ঝাড়খণ্ডে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ বিভিন্ন মামলা শুনানির জন্য রাঁচিতে আরও দুটি বিশেষ আদালত গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় কমিশনের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, দুটি বিশেষ আদালতেরই কাজের পরিধি হবে গোটা ঝাড়খণ্ডে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং ও কমান্ড নেটওয়ার্ক ইস্ট ট্র্যাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, এর ফলে ভারতের মহাকাশ কর্মসূচিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজস্থানের 309টি পুরসভার মধ্যে 301টিতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। 197টি পুরসভায় বোর্ড গঠন করে ভারতীয় জনতা পার্টি তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ থানার তারেতা নারায়ণপুর গ্রামে আজ বন্যার জলে স্নান করার সময় 6টি শিশু ডুবে মারা গেছে। মৃত শিশুদের সবার বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। তারা সুলতানগঞ্জ নগর পরিষদের 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মকতুম প্রয়াত, বয়স হয়েছিল 76 বছর। এই ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে 10 দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার নবম নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া 57.83% ভোট পেয়েছে। এই ফলাফল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতার ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করবে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে হিমাংশু ধিলো রুপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতার পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত 1টি রুপো পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য পদক মেলায় হিমাংশু ধিল্লনকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিও। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6টা বেজে 20 মিনিটে।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি একখানি কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশন, দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করছে। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 1871। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টরে পদের জন্য পুরুষ 205টি শূন্য পদ রয়েছে, মহিলাদের জন্য রয়েছে 112টি শূন্য পদ। সিএপিএফ এর সাব ইন্সপেক্টর জিডি 1320টি শূন্য পদ। সাব ইন্সপেক্টর ফায়ারে পুরুষের সংখ্যা রয়েছে 234টি শূন্য পদ। অনলাইনে আবেদন শুরুর তারিখ 10/9/2026 থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ 30/9/2026। অনলাইন ফি প্রদানের শেষ তারিখ ও সময় 1/10/2026। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এবং সিএপিএফ এর সাব ইন্সপেক্টর জিডি পদের জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। যে সকল প্রার্থী স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারাও আবেদন করতে পারবেন। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগ্য হতে হলে পুরুষ প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও পরিমাপ পরীক্ষায় নির্ধারিত তারিখে হালকা মোটরযান এর জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যে সকল পুরুষ প্রার্থীর এলএমডি জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই তারা শুধুমাত্র সিপিএফ এর সাব ইন্সপেক্টর পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত সহ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি বা

মানের ডিগ্রি থাকতে হবে সাব ইন্সপেক্টর ফায়ার এই পদের জন্য, অথবা ম্যাট্রিকুলেশন বা সমমানের পাশ এবং মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইলস, কেমিক্যাল, মাইনিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 1/8/2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম বয়স 20 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 25 বছর অতিক্রম করা যাবে না। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা প্রযোজ্য। প্রার্থীদের লিখিত পরীক্ষার পর শারীরিক মান পরীক্ষা, শারীরিক সহনশীলতা পরীক্ষা এবং বিস্তারিত চিকিৎসা পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। 100 নম্বরের পত্র একটি, 25 নম্বরের সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তিবিদ্যা, 25 নম্বরের সাধারণ জ্ঞান ও সাধারণ সচেতনতা, 25 নম্বরের পরিমাণগত যোগ্যতা এবং 25 নম্বরের ইংরেজি বোধগম্যতা থাকা অবশ্যই জরুরি। আবেদন ফি রয়েছে 100 টাকা। আবেদন পদ্ধতি, প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যের জন্য অনুগ্রহ করে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল নিয়োগ পেজ ssc.gov.in/notice-of-IDV-CAP-2026 দেখে নেওয়া যেতে পারে। জানিয়ে দিলাম একখানি কর্মখালী বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গান শুনবেন অঞ্জলি অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 6:25 কল্পরূপ অনুষ্ঠান হায়ংনি খরাং শুনবেন। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। সকাল 7:35 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। শুনবেন কল্পরূপ সংবাদ সকাল 7:40। অভিজ্ঞাপন সকাল 7:45। সকাল 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন বেহালা। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। সকাল 9:15 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12:00 শুনবেন কল্পরূপ অনুষ্ঠান লীলামণি জরা। বেলা 12:55 চাষের কথা অনুষ্ঠানে শুনবেন রাবার চাষ। দুপুর 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত ভজন সুপ্রি। দুপুর 1:40 শুনবেন লোকগীতি। দুপুর 1:50 শুনবেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান। বিকেল 5:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর ইংরেজি থেকে পাঠ। সন্ধ্যে 6:30 শুনবেন কিষাণবাণী, পরে শুনবেন শিল্পী সহজমা। সন্ধ্যে 7:00 শুনবেন কল্পরূপ অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 শুনবেন কল্পরূপ সংবাদ। সন্ধ্যে 7:55 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন সুস্বাস্থ্য। রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন নাটক বোকা লোকের গল্প, রচনা অঞ্জন বাগচি, প্রযোজনায় দীপক চন্দ্র পোদ্দার। রাত 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে রাগ প্রধান গান। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান সূচিতে পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আধুনিক গান শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা আমাদের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:52। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30 হয়ে 28 সেকেন্ড। জয় হিন্দ।